আকাশবাণী কৈলাসহর, আজ মঙ্গলবার, 27শে শ্রাবণ 1948 শকাব্দ, 32শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 18ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:58:40। এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

0: অনাদি ও অনন্ত, যদিও তাহার পরিণাম বা অবস্থার পরিবর্তন আছে। সাংখ্য বেদান্ত ও বৈশেষিক মতে জীবাত্মা অপরিণামী, অর্থাৎ তাহার সর্বাবস্থায় সর্বসময়ে অপরিবর্তিত থাকে। অতএব এ বিষয়ে জৈন ধারণা খুবই ভিন্ন। জীব অনন্ত গুণসম্পন্ন, কিন্তু তাহার প্রধান লক্ষণ হইতেছে জ্ঞান বা চৈতন্য। ইহাই জীবের প্রকৃত স্বরূপ। জীব বা আত্মা সক্রিয়, অর্থাৎ তাহার ক্রিয়াশক্তি আছে। এ বিষয়ে জৈন ধারণা সাংখ্য বেদান্ত হইতে বিভিন্ন। সাংখ্য বেদান্তে জীবাত্মা অক্রিয় সাক্ষীস্বরূপ, প্রকৃতি সকল ক্রিয়ার কারক, কিন্তু জৈন মতে জীবই সকল ক্রিয়ার কর্তা। সকৃত কর্মফলে জীব সংসার জন্মে আবদ্ধ হয়। জন্ম মৃত্যু সুখ দুঃখ স্বর্গ নরকাদি ভোগ করে এবং কর্ম নাশ হইলে মোক্ষ লাভ করে। জীব স্বয়ং সম্পূর্ণ সৌভাগ্য বিধায়ক। তাহার দেহ মন আয়ু প্রভৃতি সবই তাহার সকর্মফল অনুযায়ী হয়। পূর্ণ কর্মক্ষয়ের নাম মোক্ষ। বদ্ধহেতুর অভাব ও নির্জরা, এই দুইটি হইতেছে পূর্ণ কর্মক্ষয়ের উপায়। মোক্ষ লাভের পূর্বে কেবল জ্ঞানের উৎপত্তি জৈনমতে অবশ্যম্ভাবী। কেবল জ্ঞানের অর্থ সর্বজ্ঞত্ব, সর্বদর্শিত্ব। মোহক্ষয় হইলে এবং যে বিবিধ প্রকার কর্মের ফলে দর্শন ও জ্ঞানাদি তত্ত্বদৃষ্টি সত্যদৃষ্টি আবৃত হয়, তাহার ক্ষয় হইলে কেবল জ্ঞানের উদয় হয়। কেবল জ্ঞানীর আত্মা দেহের সহিত সংযুক্ত থাকিলেও বিশ্বব্যাপী হয়। কেবল জ্ঞান সুখ ও বীর্যের পূর্ণাবস্থা। সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চারিত্র, এই তিনটি হইতেছে মোক্ষমার্গ। ইহার কোনো একটির অসম্পূর্ণতা থাকিলে মোক্ষপ্রাপ্তি ঘটে না। তত্ত্বার্থের প্রতি শ্রদ্ধা, অর্থাৎ সত্য প্রতীতি বা কোন তত্ত্ব ত্যাজ্য ও কোন তত্ত্ব গ্রহণীয়, তাহার নিশ্চয়ের নাম সম্যক দর্শন। জীবাদি সপ্ত তত্ত্বের যথার্থ বোধের নাম সম্যক জ্ঞান। রাগ দ্বেষ হিংসাদি ত্যাগ হইতেছে সম্যক চারিত্র। মহাবীর অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ, এই পাঁচটি ব্রত শিক্ষা দিয়াছিলেন। ইহা কায়িক, বাচিক ও মানসিক তিন ভাবেই পালনীয়। নিজে ব্রতভঙ্গ না করা, অন্যের দ্বারা ইহা না করানো এবং অন্যের দ্বারা ব্রতভঙ্গে হৃষ্ট না হওয়া, এই তিন ভাবেও ব্রতগুলি পালনীয়। গৃহীভক্ত ব্রতগুলি আংশিক পালন করিবেন, ইহাকে অনুব্রত বলে। সন্ন্যাসী ইহা পূর্ণ পালন করিবেন, তাহাকে মহাব্রত বলা হয়।
1: অমৃতবাণীতে এতক্ষণ শুনলেন জৈন ধর্মগ্রন্থ থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিমূলক গান।

0: আকাশবাণী কৈলাসহর, শুনুন অমৃতবাণী।
1: জীব বা আত্মার অস্তিত্ব জৈন ধর্মের প্রথম তত্ত্ব। জীবের অস্তিত্ব

বাণী জয়রামের কণ্ঠে শুনছিলেন ভক্তিমূলক গান আকাশবাণী কৈলাসহর। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এবারে জানিয়ে দিচ্ছে আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সুপ্রভাত অনুষ্ঠান রয়েছে সকাল 7টায়। ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনবেন মহেশ রঞ্জন সোমের পরিবেশনায় সকাল 7:15। সকাল 7:25 প্রথমে রয়েছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত সকাল 7:45। সকাল 8:15 দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। 8:30 শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান সকাল 8:40। 9টায় দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 11:00 রয়েছে লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। বেলা 12:00 আবারও অনুষ্ঠান সূচি 12:05 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। নজরুল গীতি শুনবেন বেলা 12:30। দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি প্রচারিত হবে দুপুর 1:05। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আধুনিক গান রয়েছে দুপুর 1:40। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ দুপুর 2:00, 2:15 লোকগীতির অনুষ্ঠান।

দুপুর 2:30 মনসা মঙ্গল গান শুনবেন বিপুলার অগ্নি পরীক্ষা পর্ব। বিকেল 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের নিয়োগ সংক্রান্ত সংবাদ রিলে করে শোনানো হবে বিকেল 4:20।

রাত 7টায় আগরতলা কেন্দ্রের ককপুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত 7টা বেজে 35 মিনিটে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককপুরুক এবং স্থানীয় বাংলা সংবাদ রাত 7টা 45 এবং রাত 7টা বেজে 55 মিনিটে রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা প্রচারিত হবে রাত 8টা বেজে 10 মিনিটে। ভয়েসমেইল অনুষ্ঠান গীতবাহার রয়েছে রাত 8টা বেজে 30 মিনিটে। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে। গাজাল শুনবেন রাত 9টা বেজে 15 মিনিটে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান রয়েছে রাত 9টা বেজে 30 মিনিটে। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে রাত 10টায়। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান রাত 10টা বেজে 10 মিনিটে। রাত 10টা বেজে 20 মিনিটে বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্রের রিলে করে শোনানো হবে। রাত 10টা বেজে 30 মিনিটে আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি এবং আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10টা বেজে 35 মিনিটে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান।

এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত অনুষ্ঠানের প্রথমে রয়েছে ইতিহাসে আজকের দিন, আজ নেভার গিভ আপ ডে। 18 আগস্ট সুভাষচন্দ্র বসু এবং শ্রীনারায়ণ চতুর্বেদীর মৃত্যুবার্ষিকী হিসেবে পালিত হয়। 1958 সালে বাংলাদেশের ব্রজেন দাস একটি প্রতিযোগিতায় 39 জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অধিকার করে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন। তিনি প্রথম বাঙালি এবং প্রথম এশীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। দিনটি ছিল 1958 সালের 18 আগস্ট। 1937 সালের আজকের দিনে শোষণ ন্যাশনাল ফরেস্ট বজ্রপাতের কারণে 1937 সালের ব্ল্যাক ওয়াটার অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে 3 দিনের মধ্যে 15 জন দমকল কর্মী নিহত হন। গ্রেট ব্রিটেনের লন্ডনে মহিলাদের প্রথম ব্রিটিশ ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। ১৯৮৩ সালের 18 আগস্ট হারিকেন সুনামি অ্যালিসিয়া টেক্সাস উপকূলে আঘাত হানে। এতে 21 জন নিহত হন এবং 1 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ক্ষতি সাধন হয়। পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ অভিশংসনের হুমকির মুখে পদত্যাগ করেন 2008 সালের আজকের দিনে। ফিনল্যান্ডের তুর্কুতে সন্ত্রাসী হামলায় 1 ছুরিধারী 2 জনকে হত্যা করে এবং 8 জনকে আহত করে 2017 সালের আজকের দিনে। 2011 সালে মিশর সীমান্তের কাছে ইসরায়েলের হাইওয়ে 12-এ একটি সন্ত্রাসী হামলায় 16 জন নিহত হন এবং 40 জন আহত হন। 1868 সালের আজকের দিনে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী পিয়ের ইয়ানসেন হিলিয়াম আবিষ্কার করেন। একটি ভয়াবহ ঘূর্ণিঝড় মার্টিনিকে আঘাত হানে। এতে 700 জন নিহত হয়েছিলেন। দিনটি ছিল 1891 সালের আজকের দিনে। বাজিরাও প্রথম মারাঠা সাম্রাজ্যের প্রথম পেশোয়া জন্মেছিলেন 1700 সালের আজকের দিনে। আমেরিকান গায়ক, গীতিকার এবং গিটার বাদক সিসকো হিউস্টন জন্মেছিলেন 1918 সালের 18 আগস্ট। ভারতীয় কবি, গীতিকার এবং চলচ্চিত্র পরিচালক জন্মেছিলেন 1900

চৌত্রিশ সালের আজকের দিনে 1956 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সন্দীপ বাতিল, ভারতীয় ক্রিকেটার এবং কোচ। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি মারা যান আজকের দিনে 2015 সালে। ভারতীয় কবি, গীতিকার এবং চলচ্চিত্র পরিচালক গুলজার জন্মেছিলেন 1934 সালের আজকের দিনে। শুনলেন ইতিহাসে আজকের দিন। এবারে সংবাদ শিরোনাম রয়েছে বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। বৃষ্টিতে মাটি ধুয়ে গতি হারাচ্ছে প্রতিমা তৈরির কাজ। রূপশ্রী প্রকল্পের তদন্ত সঠিক রাখতে জিও ট্যাগ ব্যবহারের সিদ্ধান্ত বিধাননগর পুরসভার। অল্প বৃষ্টিতেই বারাসাতে জলযন্ত্রণার ছবি। বনগাঁও ও বসিরহাটকে ভাবাচ্ছে নিম্নচাপ। জলের নিচে বিটি রোড, ভাঙচোরা বহু রাস্তায় জল জমে, চরম দুর্ভোগ। ক্ষতির মুখে চাষাবাদ, টানা বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনার সর্বত্র বিপর্যস্ত জনজীবন। আদালতে সরকারি আইনজীবীদের প্যানেলে রদবদল। রায়মঙ্গলের পাড়ে প্রায় 200 ফুট জুড়ে ধস, বাড়ছে আতঙ্ক। তাজা গাছবীজ ও সোনা উদ্ধার, কলকাতার বিমানবন্দরে গ্রেপ্তার থাই এয়ারের 4 যাত্রী। সময় পার, বাসুদেবপুরে জবরদখল হাঁটাতে বুলডোজার নামালো রেল। বিজেপির জাতীয় সম্পাদক পদে আলিপুর দুয়ারের এমপি মনোজ। শেষ ঐতিহ্যবাহী জল্পেশ শ্রাবণী মেলা, অভিযোগ ছাড়ছে না মন্দির কমিটিকে। ব্যবসায়ীর ছেলেকে অপহরণে নাম জড়ালো বিজেপির নেতার। দুর্গা থেকে জগদ্ধাত্রী, কৃষ্ণনগরের পুজোর আগে অস্ত্রের অর্ডারে ভিড়। আশিস ব্ল্যাকমেল হুমকির শিকার, কল ডিটেইল চ্যাট খতিয়ে দেখছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের 131 হাসপাতালে আয়ুষ্মান ভারত কার্ডে চিকিৎসা মিলবে। তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত 9, জখম বহু। লাইসেন্স থাকলেও বর্তমানে বিভিন্ন হোটেলে, নার্সিংহোম চলছে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই। ইন্দাসে আরশোলা পার্টি, হুঁশিয়ারি প্রশাসনকে। আরশোলার পর দিমাগি নকশা, শিক্ষিত সমাজের জোড়া ফলায় চাপে মোদি সরকার। কয়েক ঘণ্টা 2.5 লক্ষ ফলোয়ার, ওধাও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। বিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা রাজস্থানের বিজেপি সরকারের। বেহাল স্কুল পরিদর্শনে ককরোচ পার্টি। অসমে পুলিশ কর্মীর মৃত্যুর নেপথ্যে মাদক পাচারকারীরা, জানালেন হিমন্ত। অসময়ে আঙুর চাষ আঁকড়ে বেঁচে কাশ্মীরের রেপোরা গ্রাম। দলত্যাগীদের পথ খারিজ কাণ্ড, অভিষেকের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। দিল্লিতে প্রতিমা বিসর্জনের সময় মেলে না জল, সরব গেরুয়া ঘনিষ্ঠ শিবির ঘনিষ্ঠ সংগঠন। এনটিএ প্রশ্নপত্র বিভ্রাট নিয়ে মোদীকে তোপ রাহুলের। ঝাড়খণ্ডে বিতর্কিত পরীক্ষা বাতিল ঘোষণা, অনশন প্রত্যাহার দেবেন্দ্র মাহাতোর। ডিজিটাল প্রচারে ক্রমশ কোণঠাসা দল, অমিত মালব্যকে সরাল বিজেপি। গুরুদায়িত্ব স্মৃতি বসুন্ধরা রাম মাধবের। ১৬ বছরেই চার্টার অ্যাকাউন্টেন্ট বিশ্ব রেকর্ড গড়লেন লক্ষণ মেয়াপ্পান। ট্রাম্পের উপদেষ্টা সেজে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা, শোরগোল।

করে হরমুজ দখল হবে না ট্রাম্পকে কটাক্ষ ইরানের। পাইপ বদলের কাজ করতে গিয়ে উদ্ধার 98 কোটির টাকা গুপ্তধন। হাসিনাকে পাঠান তারেকের ভারত সফরে নয়া শর্ত ঢাকার। স্পিনের ঘূর্ণিজালে বড় লিড ভারতের, নবাগত সুথারের 4 উইকেট বুড়ো হাড়ে ভেলকি জাদেজার। কপিল বোথামদের ক্লাবে জাডু, জামশেদপুরকে হারিয়ে শেষ 4-এ মোহনবাগান। লিড নিয়েও হার হরমনপ্রীতদের। বিদায় জামশেদপুর আবেগপ্লুত প্রণয়রা। ইস্ট বেঙ্গলের মহিলা দল জয়ী। ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু। 4 বছরের চুক্তিতে বার্সেলোনায় রড্রি। ডুরান্ট কাপ সেমিফাইনালে উঠল নর্থ ইস্ট। পরাধীন অধিকার নিশ্চিত দিমাগি নকশা। শুনলেন সংবাদ শিরোনামে বর্তমান পত্রিকার শিরোনাম। এবারে আবহাওয়ার সতর্কতা। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 থেকে 35 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 11 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% হতে পারে। কৃষিতে আবহাওয়া সতর্কতার সম্ভাব্য প্রভাব ও তার প্রতিকার। বৃষ্টিপাত কিছুটা কমে এসেছে, সাথে দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধির ফলে জমি দ্রুত তস হারানোর সম্ভাবনায় রয়েছে। এই অবস্থায় জমিতে মালচিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। মালচিংয়ের জন্য স্থানীয়ভাবে পাওয়া যায় এমন যে কোনো উপাদান দিয়ে মালচিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। ধানের জমিতে প্রয়োজনীয় জল ধরে রাখতে হবে। সূর্যালোকের সময়কাল বৃদ্ধি, শাকসবজি জাতীয় ফসলের শালক সংশ্লেষ এবং বৃদ্ধিতে ত্বরান্বিত করতে পারে, যার ফলে ফল উৎপাদনকারী উদ্ভিদের সম্ভাব্য ফলন বৃদ্ধি পেতে পারে। তবে অত্যাধিক সূর্যালোকের সাথে উচ্চ তাপমাত্রার সংমিশ্রণ জমিতে তসের অভাবের পাশাপাশি ফুল ঝরে পড়া, ফলের ওপর রোদে পোড়া দাগ এবং ফসলের সামগ্রিক গুণমান হ্রাসের কারণ হতে পারে। পুকুরের জলস্তর নিয়মিত লক্ষ্য রাখতে হবে এবং জল উপচে পড়ার আগে পুকুরের জল কিছুটা বের করে দিতে হবে। জল নিষ্কাশনী নালায় এবং পুকুরের চারপাশে জাল বেঁধে দিতে হবে। জমিতে গান্ধী পোকার আক্রমণ দেখা দিতে পারে, জমির আগাছা পরিষ্কার করে দিন। প্রাথমিক অবস্থায় গান্ধী পোকা এই আগাছা জন্ম নেয় এবং পরবর্তী পর্যায়ে ধান গাছকে আক্রমণ করে। দেখামাত্র পোকা এবং পোকার লার্ভা নষ্ট করে দিতে হবে। আক্রমণের মাত্রা বেশি হলে রাসায়নিক ওষুধ যেমন ফিপ্লোরিন 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। বেগুন ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে। আক্রান্ত ফল এবং অঙ্কুর সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে। এই পোকার প্রাকৃতিক নিয়ন্ত্রণের জন্য জমির বিভিন্ন জায়গায় পাখি বসার ব্যবস্থা করে দিতে হবে। তাছাড়া এই পোকা পর্যবেক্ষণের জন্য কানি প্রতি 2 থেকে 3টি ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে। নিয়মিত মাঠ পরিদর্শন করুন। ছিঙে গাছে ফুল এবং ফল দুটোই রয়েছে। আবহাওয়া আর্দ্র, মেঘলা এবং বৃষ্টি।

থাকার কারণে গাছে ডাউনি মিলডিউ রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। পাতার উপরিভাগে ছোপ ছোপ হলদে দাগ প্রাথমিকভাবে এই রোগের লক্ষণ, পরবর্তী অবস্থায় তা সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে ফলনের মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করে। আক্রমণ নিয়ন্ত্রণ কপার অক্সি ক্লোরাইড 0.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। সাধারণত অপরিচ্ছন্ন ঘর ও অপরিষ্কার খাওয়ার জল থেকে মুরগির পেটে কৃমির আক্রমণের সম্ভাবনা রয়েছে, তাই যথাসম্ভব মুরগির ঘর পরিষ্কার ও শুকনো রাখুন। বৃষ্টির জল থেকে মুরগি বা মুরগির ঘর রক্ষা করুন। শুনলেন আবহাওয়া বার্তা এবং কৃষিতে আবহাওয়ার সতর্কতা। সুপ্রভাত, আজকের মতো এখানেই শেষ হলো আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিসুধা অনুষ্ঠান। আজকের শিল্পী মহেশ রঞ্জন সোম।

ভক্তিশ্রদ্ধা অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনছিলেন মহেশ রঞ্জন সোমের পরিবেশনায়। আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24:58। এখন প্রথমে কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

পার্থপতি মিত্র, প্রথমে বিশেষ বিশেষ খবর। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ২৪ দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে, আটক ২৫০ বেশি। দিল্লিতে চলতি এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ইরান পরিষ্কারভাবে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে হরমুজ প্রণালীতে তাদের সেনাবাহিনী অভিযান চালাবে। নতুন দিল্লিতে বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস বিভাগের প্রথম রাউন্ডে ভারতের আয়ুষ শেট্টি চীনের সি ইউ কিকে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় অভিযোগের বিরুদ্ধে ২৪ দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর গতকাল ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। পাশাপাশি ২০২৪ সালের জেএসএসসি সিজিএল পরীক্ষাও বাতিল বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন গতকাল সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পরিচালিত সব নিয়োগ পরীক্ষার উপর তদন্ত করার আদেশ দেওয়া হয়েছে। এদিকে ছাত্রনেতা পীয়ূষ কুমার জানিয়েছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র প্রথম পদক্ষেপ। তারা একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি পরীক্ষার অনিয়মের সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। পরবর্তী পদক্ষেপ বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির এনটিএর মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে গতকাল বৈঠক করেছেন। পরীক্ষা ব্যবস্থার জন্য নির্ধারিত নিয়মবিধি কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক বলে বৈঠকে নির্দেশ দেন মন্ত্রী। এছাড়াও সমস্ত পরীক্ষার সম্পূর্ণ অডিট করে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সংস্থাকে। বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন সমস্যার প্রেক্ষিতে এনটিএর দেওয়া পদক্ষেপের বিষয়ে খোঁজখবর নেন মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টির সঙ্গে যুক্ত একটি চক্র ভেঙে দিয়েছে।

0: সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত 200-রও বেশি ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে তাদের বিভিন্ন হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া এক পোস্টে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী 14টি রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। আইএসআই সমর্থিত শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে যুক্তদের সন্ধানে পাঞ্জাব সহ 14টি রাজ্যে গত 12ই অগস্ট তল্লাশি চালিয়ে 253 জনকে আটক করেছে সাইবার নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রাজ্যগুলির এসটিএফ এর সঙ্গে যৌথ অভিযানে এদের আটক করা হয়। বিভিন্ন জায়গায় গ্রেনেড, আইইডি এবং পেট্রোল বোমা হামলার সঙ্গে এরা যুক্ত বলে অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে চেক পয়েন্ট সফটওয়্যারের মুখ্য কার্য আধিকারিক নাদাব জাফরির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। শ্রী গোয়েল সমাজ মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, বৈঠকে ভারতের সংস্থাটির কার্যকারিতা বৃদ্ধি এবং তাদের গবেষণা ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভারতের ডিজিটাল পরিকাঠামো রক্ষা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষের মধ্যে সাইবার নিরাপত্তা, ডিজিটাল ট্রাস্ট, এআই পরিচালিত উদ্ভাবন ইত্যাদি বিষয়েও আলোচনা হয়েছে। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম ECMS এর আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। এর মধ্যে তামিলনাড়ু থেকে 7টি এবং মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে 6টি করে আবেদন এসেছে। এর জন্য বিনিয়োগ করা হবে 7,900 কোটি টাকা। এর ফলে 9,500 বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে আবেদনকারীদের হাতে অনুমোদন পত্র তুলে দেন। স্পিকার ও মাইক্রোফোন, অপটিক্যাল ট্রান্সমিটার, ক্যাপাসিটার এবং কয়েল সহ বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য আবেদন জানানো হয়েছিল। 16টি প্রজেক্টের এখনো কাজ চলছে।
1: ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম মে 106 প্রজেক্টস অপ্রুভ হো চুকে হ্যায়। ইন এই প্রজেক্টস মে 69,548 করোড় ইনভেস্টমেন্ট আ রা হ্যায় অর 2,50,000 লোগোঁ কো টোটাল ডাইরেক্ট অর ইনডাইরেক্ট মিলা কে ইন ফ্যাক্টরিজ মে এমপ্লয়মেন্ট মিলেগা। জিস স্কিম মে 31 প্রজেক্টস অপ্রুভ হুয়ে হ্যায়। বহুত তেজি সে ইন্ডাস্ট্রি নে আপনা ইনভেস্টমেন্ট লগা কর 38 প্রজেক্টস মে ম্যানুফ্যাকচারিং অল চালু কর দি হ্যাঁ, 16 প্রজেক্ট অভি আন্ডার কনস্ট্রাকশন চল রে।
0: বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। তালিকায় জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের 2 জন। বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মনোজ টিগ্গা। বিজেপির নতুন সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন ডক্টর মধুচন্দ্রাকর। সর্বভারতীয় সহসভাপতির তালিকায় রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীরথ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত সিং পান্ডা সহ মোট 13 জন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীয়ূষ গোয়েলকে জাতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। 8 জন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। দিল্লিতে চলতি এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এই এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে 1,45,00,000 বেশি আবেদনপত্র বিলি করা হয়। 13,000-এরও বেশি বুথ লেভেল আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি, ভোটারদের নাম ও নথিপত্র যাচাই এবং ভোটার তালিকা সংশোধনের সমস্ত রকমের প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন। এ পর্যন্ত 97,00,000 এনুমারেশন ফর্মের ডিজিটালাইজেশন সম্ভব হয়েছে। এ মাসের 24 তারিখ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই সংক্রান্ত যে কোনো অভাব, অভিযোগ বা আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 27 অক্টোবর। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরান পরিষ্কারভাবে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে হরমুজ প্রণালীতে তাদের সেনাবাহিনী অভিযান চালাবে। ইরানের প্রশাসনিক এক শীর্ষ আধিকারিক রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ওয়াশিংটন আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী চুক্তি না করলে

ইরান মার্কিন নৌবাহিনীর অবরোধের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তির উদ্যোগের আবহে এই সতর্কবার্তা জারি করা হলো। এর আগে জুন মাসে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিবাদের মধ্যে 7 দিনের একটি অন্তর্বর্তী শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়। ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে যে ওয়াশিংটন ইরানের বাহিনীর সঙ্গে গোপনে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। IRGC-র মুখপাত্র হোসেন মোহাবি এই দাবিকে বিভ্রান্তিকর হিসেবে অবহিত করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও IRGC-র আধিকারিকদের মধ্যে কোনো আলোচনা হয়নি। ওমানের সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে তারা একটি চুক্তি পৌঁছেছে বলে ইরান জানিয়েছে। তেহরানে সাংবাদিকদের ইরানে বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, জাহাজ চলাচলের রুট নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। নতুন দিল্লিতে BWF ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস বিভাগে প্রথম রাউন্ডে ভারতের আয়ুষ শেট্টি বিশ্বসেরা ও বর্তমান চ্যাম্পিয়ন চীনের CUKকে 21-14, 13-21, 21-19 ব্যবধানে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে PV সিন্ধু এবং মহিলাদের ডাবলসে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদের জুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। উল্লেখ্য, আগেই পুরুষদের ডাবলসে ভারতের MR অর্জুন ও হরিহরণ আমসা কারুনান জুটি দ্বিতীয় রাউন্ডে পৌঁছন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ঝাড়খণ্ডে JPSC এবং JSSC পরিচালিত নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে 24 দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর ঝাড়খণ্ড সরকার TDPL সংস্থা পরিচালিত সমস্ত পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে অনামিকা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামীকাল জিবিপি হাসপাতাল কমপ্লেক্সে ভারতমাতা ক্যান্টিন কাম নাইট শেল্টারের উদ্বোধন করবেন। এ উপলক্ষে কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা সরকারের অন্যতম লক্ষ্য। গতকাল সচিবালয়ে ত্রিপুরা জল বোর্ডের এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় পানীয় জলের গুণমান বিষয়ে খোঁজ খবর নেন। রাজ্যের 12টি নদীর জলকে সংরক্ষণ করার জন্য বিশেষ গুরুত্ব দিতে এবং সেজন্য দ্রুত ছোট ছোট ব্যারেজ নির্মাণের ব্যবস্থা রাখারও পরামর্শ দেন। আয়রনমুক্ত পানীয় জল সরবরাহের ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দেন। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা জল বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিহির কান্তি গোপ, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে প্রমুখ। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সংগঠনে বড় ধরনের রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন জাতীয় পদাধিকারীদের নাম ঘোষণা করেন। এই সাংগঠনিক রদবদলে বিশেষ গুরুত্ব পেয়েছে ত্রিপুরা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব দলের জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন। এই দায়িত্ব প্রাপ্তিতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। জাতীয় সাধারণ সম্পাদকদের তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের বিনোদ তাওড়ে, দিল্লির সুনীল বনসল, উত্তরপ্রদেশের স্মৃতি ইরানি, রাজস্থানের ডক্টর সতীশ পুনিয়া, মধ্যপ্রদেশের গজেন্দ্র প্যাটেল, উত্তরপ্রদেশের হরিশ দ্বিবেদী এবং সঞ্জয় ভাটিয়া। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, নির্মাণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রকল্প ও সুযোগ সুবিধা সম্পর্কে শ্রমিকদের আরও বেশি সচেতন করে তুলতে হবে। গতকাল সচিবালয়ে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের এক পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন। সভায় নির্মাণ শ্রমিকদের জন্য সরকারের গৃহীত বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ, বোর্ডের কাজকর্ম, আর্থিক সংস্থান, প্রকল্পের সুবিধা প্রদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, মুখ্যমন্ত্রী সচিব কিরণ গিত্তে, সচিব অপূর্ব রায় প্রমুখ। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, উত্তর

পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতেই মহিলারা সবচেয়ে বেশি সংখ্যায় স্টার্টআপের সঙ্গে যুক্ত। এর ফলে উদ্ভাবন, উদ্যোক্তা এবং প্রযুক্তি নির্ভর প্রবৃদ্ধির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠছে ত্রিপুরা। গতকাল আগরতলার প্রজ্ঞাভবনের তথ্য প্রযুক্তি দপ্তর এবং হায়দ্রাবাদের টি হাবের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী টি রাইস পোর্টালের উদ্বোধন করেন। পাশাপাশি রাজ্যে স্টার্টআপের সংখ্যা বৃদ্ধি করা, উদ্ভাবন ও বিনিয়োগ ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্প সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক বিনিময় করা হয়। কর্মশালায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্টআপ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব আরোপের বিষয়টি তুলে ধরা হয়। স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে টি হাবের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব করবে ডিআইটি। দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজ কৈলাস শহরের সরকারি আইটিআই এ চাকরি মেলা অনুষ্ঠিত হবে। চাকরি মেলা চলবে সকাল 11:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত। এই চাকরি মেলায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে একাধিক শূন্যপদের জন্য লোক নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের চাকরি মেলায় অংশগ্রহণের জন্য দক্ষতা উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আগামীকাল সাতচাঁদ কমিউনিটি হলে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন করা হবে। গতকাল সাতচাঁদ ব্লকের পঞ্চায়েত রিসোর্স সেন্টার হলে বিধায়ক মাইলাফরু মগের পৌরোহিত্যে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত হয় এ উপলক্ষে আজ বিকেলে সাতচাঁদ নাট মন্দিরে বসে আঁকর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ত্রিপুরার অগ্নিবীর প্রার্থীদের জন্য গতকাল থেকে ভারতীয় সেনাবাহিনীর দ্বিতীয় পর্যায়ের প্রাক নিয়োগ প্রশিক্ষণ শুরু হয়েছে। আগরতলা মিলিটারি স্টেশনে স্পিয়ার কর্পসের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী 29 আগস্ট পর্যন্ত। দু সপ্তাহের এই প্রশিক্ষণে মোট 13 জন নির্বাচিত প্রার্থী অংশ নিয়েছেন। টিএফএ পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায় লালবাহাদুর ব্যায়ামাগার সেমিফাইনালে উঠেছে। গতকাল রাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে লালবাহাদুর ব্যায়ামাগার পেনাল্টি শুট আউটে 4-1 গোলে ফরওয়ার্ড ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত অতিরিক্ত সময়ের খেলা 2-2 গোলে ড্র ছিল, ফলে পেনাল্টি শুট আউটে ম্যাচের ফয়সলা হয়। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা সিপাহীজলা, দক্ষিণ ও গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পরিবেশ সমিতি বর্মা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা নক ব্রুম ব্রুম নংজাংনাই তৈ কাহাম মান ঠৌরানি হাপাংনি কদর নাহার মুকাইসা মিয়া তাংন কতর ত্রিপুরা জল বোর্ডনি কাইসা কগলাম পান্ডাও ব কক সাকা কগলামও মন্ত্রকরা ক্রং ক্রং থায় নংজাংনাই তৈনি হামমুং গনাং রগ্ন তৈ ককটুমানাখা হাস্তিনি কাইসিনি তৈমানি তৈও খাতিউইনি আরগনা বাকে আলাইদা ফান বকসিনানি তাই আবুনি বাকে দই বসা বসা বেরাস তাংনানি লামরমনাব দাগিখা আইরন করই তৈ কাহাম মানথৌর সুকনানি বাকে নামমনি আপ্রি রমনানি বাকে দাগি ফাংরগ্ন দাগিখা মন্ত্রকরা পান্ডাও মানজাখা ত্রিপুরা জল বোর্ডনি সামুংচারি ফাং অফিসার মিহির কান্তি গোপ লোক সামুং বেদেকনি সচিব কিরণ গিত্তে তাই আউলি হামক্রাই নাইখুনি সচিব মিলিন রামতেকে আকসং মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা খনা জিবিপি হাসপাতাল কমপ্লেক্স ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার নেঙিরওয়ানো আবনরগী কার্ল ল্যান্ড স্টিনিয়ার অডিটোরিয়াম সংসারজাক পান্ডব মানজাগান আগরতলা আউলি নাইখেরাইনি মেয়র দীপক মজুমদার সাকামতাই নুখুং হামক্রাইনি সচিব কিরণ গিতে আকসং বিজেপি নি কেন্দ্রীয় মতানি কবাংখে ইয়াং আয়াং খালাইজাখা বদলনি বেবাক ভারত দি কাসকু নীতিন নবীন মিয়া কতাল বসংনি আশোক রেম রকনি বুমুং সাকলাইখা অমথা সামুং তাংমুংনি ইয়াং আয়াং খালাইথানি আলাইজা মকলকাই রেজাখা ত্রিপুরা হাস্তানি আগিনী মন্ত্রকরা এবার এমপি বিপ্লব কুমার দেব বদলনি বসংনি যতনি তাংকরা হই পজামানখা ও কতাল পজামান মাবাই মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা বনো খা কাহাম ইয়াফারকা রংমন্ত্রী প্রণজিৎ সিংহরাই সাকা উত্তর সালকা আমচাইনি বিশিং হাস্তিনি বৃরক যতনি সাই কবাং স্টার্টআপ বাই গদালজাক দঙ আবুবাই সুনামমুং এন্টারপ্রিনিয়র তাই টাংসেব রুগজাক হামক্রাইনি কেন্দ্র অঙ্গি বাসাখা ত্রিপুরা মিয়া আগরতলানি প্রজ্ঞাভবন ককথুম টাংসেব নাইখুং তাই হায়দ্রাবাদনি টি হাবনি কথাজাক চেতন বাই সংসারজাক ফরিংমুং সামুবতাঙ্গ অ কগ্ন সাকাব পান্ডাও রংমন্ত্রী টি রাইস এবা ত্রিপুরা রেজিস্ট্রি অ্যান্ড ইন্টিগ্রেশন ফর স্টার্টআপ ইকোসিস্টেম পোর্টাল চেঙে রেখা আপনি লগি লগি হাস্তেব স্টার্টআপনি বাংমারি বাংরা সামমুং তাই রং বক্সিনমুঙ্গ হাম

শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং শীলা দাসের দ্বৈত কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতখানি আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি এবং শিলং কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

পর্যায়ক্রমে এতক্ষণ শুনছিলেন দিল্লি এবং শিলং কেন্দ্রের সংবাদ আকাশবাণী কৈলা শহর। এবারে বাংলা আধুনিক গান, আজকের শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে শুনছিলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং এর পরে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: মুনীশ শর্মা।

এতক্ষণ শুনলেন মুম্বই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও করিতে সময় সকাল 10:59 হয়ে 37 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে লাইভ ফোন ইন সুরের ভেলা।

এই মুহূর্তে যারা রেডিওর পাশে বসে আমাদের আকাশবাণী কৈলাসহরের অনুষ্ঠান শুনছেন, দূরের এবং কাছের সকল শ্রোতা বন্ধুদের যেন আন্তরিক প্রীতি ও ভালোবাসা, সেই সাথে আমন্ত্রণ আজকের সুরের বেলাতে। সবাই নিশ্চয় ওদের আগ্রহে বসে আছেন। তো আপনাদের দীর্ঘ

সংস্কার অবসান ঘটাতে চলে আসলাম আজকের শুরুর বেলাতে। তো আর দেরি নয়, কথা নয় এবং অপেক্ষা নয়, সবাই হাতে ফোন নিন, ডায়াল করুন 03824295192। আবারও বলছি 03824295192, এই নম্বরে ডায়াল করুন আর শুনুন পছন্দের গান।

0: হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: সুরবেলা থেকে বলছি।
1: হ্যাঁ নমস্কার,
0: নমস্কার।
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি।
0: কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি। আপনি?
0: মোটামুটি ভালো।
1: তো যাই হোক, আজকে প্রথম কলটা পেয়েছি, খুবই ভালো লাগছে। তো আজকে আমাকে শুনে দেবেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আমায় প্রশ্ন করেন ধ্রুবতারা, ঠিক আছে? আর আমার সাথে আছেন আশুতোষ দা, প্রেমজিৎ দা, জহর দা, আর শান্ত ভাই, সুশান্ত ভাই, রবীন্দ্র ভাই, আর বুলটি দি, আর সঙ্গীতা দি, সুতপা দি, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন, আকাশবাণী কৈলাসহর, সবাই শুনবো, আপনি শুনবেন।
0: ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দেবো গান। ভালো
1: হ্যাঁ
0: থাকবেন।
1: ঠিক আছে, হ্যাঁ নমস্কার।
0: নমস্কার।

0: আপনার সাথে কথা বলতে পেরে ভালো লাগছে।
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: বলছি যে অনুষ্ঠানের শুরুতেই অবিনাশ ভাইয়ের সেই পছন্দের গানটা দারুণ ভালো লাগার অনুভূতি এনে
0: হুম
1: দিয়েছিল।
0: হুম একদম খুব ভালো
1: তো
0: গান।
1: আজকে ভাবছি আজকের দিনটা আমাদের খুব সুন্দরই কাটবে সবারই, এই শরীরে ভালো শুনি। তো বলছি যে বাংলা সঙ্গীত জগতের স্বর্ণযুগের মহান গীতিকার, সুরকার ও শিল্পীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান সুরকার ও সঙ্গীত পরিচালক ও কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় অজস্র গানের সুর দিয়েছেন, ও উনি নিজেও অনেক গান গেয়েছেন, হিন্দি ও বাংলা ভাষায় অনেক গান গেয়েছেন। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও আশা ভোঁসলের মতো কালজয়ী কণ্ঠ শিল্পীদের গানগুলি আজও আমাদের প্রতিটি আবেগের সঙ্গী হয়ে রয়েছে। তাদের সুরের মূর্ছনা মনে ভালো লাগার অনুভূতিকে আরো গভীর করে তোলে। আজ সুরের জাদুকর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা 1965-তে মুক্তিপ্রাপ্ত মণিহার ছবি থেকে একটি গান শুনিয়ে দিন, মিজুমর সন্ধ্যায় পান্ত পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। সেই গানটি সেই গানটি অবশ্য লতাজিও গেয়েছেন। যদি আপনাদের সংগ্রহালয়ে থাকে হেমন্ত মুখোপাধ্যায়ের, তাহলে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গানটি শুনিয়ে দেবেন।
0: আচ্ছা দেখছি।
1: আর গানটি শুনবো আমাদের শ্রোতা বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। আপনি তো রয়েছেন আমাদের সাথে, রয়েছেন আশুতোষ বাবু, রয়েছেন ভুবন সংগীতা দেবনাথ, রয়েছেন ভুবন বোল্টে দাস, রয়েছেন ভাই অবিনাশ রয়েছে সঙ্গে, আর করিমগঞ্জ থেকে শুনবে ভাই প্রেমজিৎ চক্রবর্তী। সবাইকে নিয়ে শুনবো সেই গান।
0: ঠিক আছে,
1: পেয়েছেন গানটি স্যার?
0: হ্যাঁ হবে।
1: ঠিক আছে, ভালো থাকুন আপনারা সবাই,
0: আপনি ভালো
1: এই
0: থাকবেন।
1: শুভকামনা করছি। নমস্কার।
0: নমস্কার।

0: हेलो हेलो,
1: হ্যালো,
0: হ্যালো। হ্যাঁ
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: নমস্কার নেবেন, আমি কথা বলছি কাছাড় জেলা থেকে জওহরলাল বর্মন।
0: নমস্কার।
1: তো আপনাকে আজ পেয়েছি, বেশ কিছুদিন ধরে আমি আপনাকে মিস করেছিলাম, তো ভালো লাগছে। আর

0: দাদা আজকে আমাকে গান শুনিয়ে দিন, গানের কলি হচ্ছে আকাশ পথে প্রেম করেছি,
1: আকাশ পথে প্রেম করেছি। আচ্ছা,
0: আর আমার সঙ্গে শুনবেন জহর ভাই, সঞ্জিত ভাই, কিছু ভাই, রাজু ভাই, বলছি বোন দাদা, আর অরুণ ভাই, অরুণ ভাই থেকে শুনবেন, নিরঞ্জন কাকু, সবাইকে নিয়ে।
1: হ্যাঁ, গান তো অবশ্যই শোনাবো। তো আপনার টেলিফোন লাইনে আজ অনেক ডিস্টার্ব করছে, তো আপনার নামটা শোনা হয়নি, শ্রোতাদের উদ্দেশ্যে
0: আবার
1: নামটা
0: বলি,
1: বলে দিন।
0: ছবির নাম দুই অধ্যায়,
1: হুম
0: আর গানের কলি হচ্ছে আকাশ পথে প্রেম করেছি।
1: হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। আপনার নামটা প্রথমে কেউ শুনতে পায়নি সম্ভবত। ঠিক আছে, গান যাবে, শুনুন, ভালো থাকবেন।

0: নমস্কার। হ্যালো দাদা নমস্কার, আমি সুশীল সিনহা পেশাদার থেকে।
1: সুশীল সিনহা?
0: হ্যাঁ, পেশাদার থেকে বলতেছি।
1: কেমন আছেন
0: দাদা? ভালো আছি, খুব ভালো আছি। এখন তো আমাদের অনেক ক্ষেত চলতে আছে, তা রাহানি হচ্ছে,
1: আচ্ছা আচ্ছা,
0: খরা পড়েছে তো আমার আমাদের পেশাদারে খরা পড়েছে, তো এখন বৃষ্টি নেই, আমরা আমাদের এখন সবজি শাক সবজি লাগানি চলতে আছে আমাদের ওখানে।
1: ঠিক আছে, তো বলুন কি গান শুনবেন আজকে?
0: আমার একটা কুমার শানুর আধুনিক গান একটা শুনিয়ে দেন আমার।
1: আচ্ছা,
0: দাদা আপনি আপনি কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি।
0: কয়েকদিন কয়েকদিন থেকে আমাদের লাইন পাচ্ছি না, একবার 11টা থেকে পুরো 12টা অব্দি ট্রাই করে যাচ্ছি কিন্তু লাইন লাগছে না। আজকে 3-4 দিন হচ্ছে লাইন লাগছে না, আজকে লেগেছে, খুব আনন্দ হচ্ছে।
1: আচ্ছা আচ্ছা,
0: দাদা আপনি ভালো, আপনার সকলে ভালো থাকবেন।
1: আপনি ভালো থাকবেন।
0: আমরা কামনা করছি আপনি খুব ভালো থাকবেন।
1: কৃষিতে কাজ করুন, কাজ করে করে গান শুনুন, পাঠিয়ে দিচ্ছি।
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।

0: হ্যালো,
1: শুভ থেকে বলছি।
0: হ্যাঁ নমস্কার দাদা, আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
1: কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো?
1: ভালো আছি।
0: দাদা আমাকে গান শোনাবেন মানসী ছবি থেকে, যে কথা মনের কথা, শিল্পী হচ্ছেন কিশোর কুমার। এই গানটা হবে?
1: হ্যাঁ হবে।
0: আচ্ছা, আমার সঙ্গে যারা রয়েছেন, বাদল খটিয়াল রয়েছেন, দেবজিৎ দাস, শ্রীময় চক্রবর্তী, বুল্টি দিদি ভাই রয়েছেন, সঙ্গীতা দেবনাথ, কণিকা দেবনাথ রয়েছেন, আশুতোষ দেবনাথ রয়েছেন, বিশ্বজিৎ পাল এবং সঞ্জিত দা রয়েছেন, অনুপ কুমার ভট্টাচার্য রয়েছেন, এবং এর মধ্যে যারা শুনছেন সকল বন্ধুদের নিয়ে শুনবো।
1: আচ্ছা।
0: নমস্কার দাদা, ভালো থাকবেন।
1: আপনি ভালো থাকবেন।

0: শৈবলা থেকে বলছি। নমস্কার,
1: আমি কুয়ারি রামচন্দ্র অখিল দেব বলছি।
0: অখিল দেব, হ্যাঁ, কেমন আছেন?
1: ভালো আছি স্যার, আপনি ভালো নেই?
0: হুম হুম বলো।
1: আচ্ছা, আমি গান শুনবো, গান আছে না, ঠাকুর আমার মাকে ভালো করো, মা ছাড়া আমার কেউ নেই, বাবা আমার হারিয়ে গেছে, গানটা শোনাই দিলাম।

0: वेट जी।
1: अबे की घंटा
0: शिल्पी के बोलते परवीन,
1: हाँ
0: शिल्पी बोलते परवीन के
1: लता मंगेशकर घूमना লতা মঙ্গেশকরের শুদ্ধি ঠাকুর আমার মাকে ভালো করো, মা ছাড়া আমার কেউ নেই।
0: আচ্ছা ঠিক আছে,
1: আর এটা যদি না হয় তাহলে এই গানটা আসবি জানত, বাবা তোমার দরবারে সব ছাগলের মেলা, এত সব ছাগল নিয়ে জামাইত মেলা।
0: আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো গান, শুনতে থাকুন।

0: বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য। হ্যাঁ, আপনি ভালোই আছেন নুরদা?
1: হ্যাঁ হ্যাঁ ভালোই।
0: হ্যালো,
1: হ্যাঁ ভালো আছি।
0: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য, আর আশা করি ভালোই আছেন। আর আজকে একটা গান শুনতে চাই, আরতি মুখোপাধ্যায়ের গলায় গানটা। তখন তোমার 21 বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়। তখন তোমার 21 বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়। এরকম গানটা গানটা অবশ্যই যদি থাকে তাহলে তো শুনতে পারি, আর যদি না থাকে অন্যটা বলি।
1: না হবে, গানটা হবে,
0: হ্যালো
1: হবে গানটা হবে,
0: হ্যালো
1: শোনাতে পারবো
0: হ্যালো
1: গানটা? হ্যাঁ গানটা শোনাতে পারবো বলছি।
0: হ্যালো নূর ভাই,
1: হ্যাঁ শুনছি, বলুন। হ্যালো হ্যালো, অনুপবাবুর লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল, তো যেহেতু ওনার গানের পছন্দ আমরা শুনে ফেলেছি, ওনার গান পাঠিয়ে দিচ্ছি, সবাই শুনুন, ভালো থাকবেন অনুপদা।

0: নমস্কার দাদা ভাই,
1: নমস্কার।
0: আমি কুমারগাঁও থেকে বুলটি দাস।
1: চিনতে
0: দাদা
1: পেরেছি,
0: ভাই, আমি একটি গান শুনবো, ছবির নাম সুরের আকাশে।
1: সুরের আকাশে। হ্যাঁ,
0: কথা দিলাম আমি, কথা দিলাম
1: দেখছি।
0: কিশোর দা আশাজির কণ্ঠে। আমার সঙ্গে আছেন আশুতোষ দাদা ভাই, প্রেমজিৎ ভাই, জওহরলাল দাদা ভাই, লালন ভাই, বাদল ভাই, অবিনাশ ভাই। দাদা ভাই আপনিও রয়েছেন?
1: আমরা তো রয়েছি, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি গান।
0: নমস্কার দাদা ভাই,
1: হ্যাঁ
0: ভালো থাকবেন।
1: নমস্কার, আপনি ভালো থাকবেন।

0: নমস্কার দাদা,
1: হ্যাঁ নমস্কার।
0: আমি আশুতোষ দেবনাথ কৈলাস থেকে বলছি। আপনি নিশ্চয় ভালো আছেন?
1: হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: তো মনে হচ্ছিল যে আজকে আর ফোনটা লাগবে না, যাই হোক লেগে গেছে। আর লোডটা আসলে কিন্তু ফোনটা লেগেই যায়, আগে
1: আচ্ছা আচ্ছা
0: লাগুক আর পরে লাগুক। হ্যাঁ, আপনি কিন্তু আমার খুব লাকি অ্যাঙ্কার। আপনি
1: ধন্যবাদ,
0: তো
1: তো ভালো আছেন
0: দাদা,
1: নিশ্চয়ই।
0: আজকে আমাকে একখানা ভক্তি গীত শুনিয়ে দিন।
1: ভক্তি গীত,
0: গানটা হচ্ছে রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম। অনেক শিল্পী গেয়েছেন গানটি, তো আমাকে যদি শ্রী কুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনিয়ে দেন তাহলে খুব ভালো লাগবে। উনিও গেয়েছেন গানটা।
1: ঠিক আছে।
0: আর এই গানটা শুনবো ওয়েস্ট বেঙ্গল থেকে, শুনবেন বাদল ভাই, লালন ভাই। আসাম থেকে জহরলাল দাদা, প্রেমজিৎ ভাই, আর বুল্টি ভুন, অবিনাশ তেলি, বরুণ ভাই, পিন্টু ভাই, আর রাজেন্দ্র ভাই, আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবেন, আপনিও শুনবেন।
1: আচ্ছা আচ্ছা, তো
0: ভালো
1: সবার
0: থাকবেন, নমস্কার।
1: আপনি ভালো থাকবেন।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার দাদা।
0: হ্যাঁ নমস্কার।
1: আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে। ভালো আছেন দাদা?
0: হ্যাঁ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমিও ভালো আছি।
0: আচ্ছা আচ্ছা,
1: আমি এই মুহূর্তে দাদা গাড়ি চালাতে চালাতে আমাদের মুম্বাই রোড 16 নম্বর জাতীয় সড়কে আছি।
0: আচ্ছা,
1: কথাটা শুনতে একটু অসুবিধা হচ্ছে, তা
0: না
1: আমি
0: না,
1: এই
0: ভালোই
1: মুহূর্তে একটা
0: আসছি।
1: গান শুনতে চাই, একটা লোকগীতি শুনবো সনজিৎ মণ্ডলের কণ্ঠে। তুমি আছো কি না আছো ভগবান আমার জানা নাই। হবে দাদা গানটা? হবে,
0: দেখছি। হ্যাঁ হবে।
1: আচ্ছা দাদা, এই মুহূর্তে যাদেরকে নিয়ে গানটা শুনবো, আছে আমার সঙ্গীতা দিদি, আছে আশুতোষ দাদা, আছে আমাদের অবিনাশ ভাই, আছে আছে প্রেমজিৎ চক্রবর্তী, দেবজিৎ দাস, বুল্টি দাস, আছে আমাদের পশ্চিমবঙ্গের বন্ধু লালন ঘরামি, বিশ্বজিৎ পাল, আর দাদা অনুপ কুমার ভট্টাচার্য, সেই সঙ্গে দাদা আপনিও শুনবেন। ভালো থাকবেন দাদা, নমস্কার। না স্যার,
0: আপনি ভালো থাকুন,
1: নমস্কার।
0: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, বাদল কঠিয়ালের পছন্দের এই গানের সাথেই শেষ হলো আমাদের আজকের লাইভ ফোন ইন সুরের বেলা। যেতে যেতে আবারও সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আগামী সুরের বেলা অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, নমস্কার। এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন সুরের বেলা, আকাশবাণী কৈলাসহর।

পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ভারতী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 12:30 শুনবেন নজরুল গীতি, শিল্পীরা হলেন ইন্দ্রাণী সেন, দীপালী তালুকদার, জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী, মানবেন্দ্র মুখোপাধ্যায়, আরতি মুখার্জি এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:05। ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন বাংলা ছবির গান। আশুরাজে শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে মানসী, রাজে নর্তকী, তুমি কত সুন্দর, পরশমণি এবং আবিষ্কার ছবির গান। আকাশবাণী কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ সম্প্রচারিত হবে 1:30। 1:40 শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত।

দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা দুটো, দুটো বেজে 15 মিনিটে। শুনবেন লোকগীতি। শুনবেন স্বপ্ন চক্রবর্তীর কণ্ঠে। মনসামঙ্গল 2:30। দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 3:05। 3:10 শুনবেন বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে। ৪:20 দিল্লি কেন্দ্রের এমপ্লয়মেন্ট নিউজ, এর অববাহিত পরে শুনবেন বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্রের। ৬:00 ঘর গৃহস্থী, ৬:30 মনসামঙ্গল পর্ব, স্বর্গারোহণ। ৭:11 কেন্দ্রে কক্সবাজার অনুষ্ঠান রিলে করে শোনা হবে। ৭:35 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন সন্ধ্যা ৭:45 এবং ৭:55। ৮:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। ভয়েসমেল অনুষ্ঠান গীতবাহার ৮:30। ৯:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। ৯:15 শুনবেন গজল শিল্পী গোলাম আলী এবং আশা ভোসলে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ৯:30। ১০:০০ আকাশবাণী কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ১০:১০ লাইট ইনস্ট্রুমেন্টাল মিউজিক দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে। ১০:২০ ১০:৩০ জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি ১০:৩৫। শুনলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কৈলাসহর।

শুনলেন ভারতী চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। শ্রোতা বন্ধুরা, শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের আসর। এবারে শুনবেন নজরুল গীতি, প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন।

শ্রোতা মন্দিরে শেষ হলো নজরুল গীতির আসর। আকাশবাণী কৈলাসহর, অল্প কিছুক্ষণের মধ্যে ডিলে করে শোনা হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

সম্প্রচারিত হলো দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে ছায়াগীত অনুষ্ঠানে শুনবেন বাংলা ছবির গান। আসরে আজ শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে বিভিন্ন ছবির গান। প্রথম ছবি মানসী।

মনসু ছবির পর শুনলেন রাজে নর্তকী ছবির গান এবারে ছবি তুমি কত সুন্দর, শিল্পী লতা মঙ্গেশকর।

রাজু নর্তকী ছবির গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ছায়াগীত অনুষ্ঠানে শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে বিভিন্ন বাংলা ছবির গান। শেষ হলো ছায়াগীত অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও করিতে সময় বেলা 1:29 হয়ে 37 সেকেন্ড। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠকের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি সপ্তাহের বৃহস্পতিবার তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের টানা চব্বিশ দিনের আন্দোলনের চাপে এসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করেছে সেরাজ্যের সরকার। কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন কেপিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় ইডি কর্ণাটকের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালাচ্ছে। মধ্যপ্রদেশে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত তেইশ জন। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। পরিবেশগত সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ব্রিক্সকে একটি অভিন্ন মঞ্চ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যেই সদস্য রাষ্ট্রগুলির মন্ত্রী, আধিকারিক, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা এই বৈঠকে একত্র হয়েছেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই বৈঠকে সভাপতিত্ব করছেন। এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্সের মূল ভাবনা হল বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী যাদব জানান, পরিবেশ ওয়ার্কিং গ্রুপের পারস্পরিক সহযোগিতারও জোরদার করা এবং বৈঠকে ইতিবাচক আলোচনার ব্যাপারে তিনি আশাবাদী। নতুন দিল্লিতে আগামী 17 সেপ্টেম্বর থেকে সেমিকন ইন্ডিয়া 2026 পঞ্চম সংস্করণ হতে চলেছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে 40টিরও বেশি দেশ থেকে প্রায় 240টি প্রদর্শক সংস্থা এবং 500 বেশি দর্শক অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে উদ্বোধন করবেন। এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি, নেদারল্যান্ডস এবং মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি সপ্তাহে বৃহস্পতিবার তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। এই সফরে উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন বলে জানা গেছে। সফরকালে সীমান্তবর্তী এলাকা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ টাকার অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের টানা চব্বিশ দিনের আন্দোলনের চাপে জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করেছে সেরাজ্যের সরকার। এর পাশাপাশি বেসরকারি সংস্থা টিডিপিএল এর মাধ্যমে পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষাও বাতিল করা হয়েছে। এদিকে 2014 থেকে জেপিএসসি এবং জেএসএসসির অধীনে আয়োজিত সমস্ত নিয়োগ পরীক্ষা তদন্ত করতে বলেছে ঝাড়খণ্ড সরকার। কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন কেপিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কর্ণাটকের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছে। কেপিএসসির প্রাক্তন চেয়ারম্যান শিবশঙ্করাপ্পা এস সাহুকারের বিরুদ্ধে সরকারি ভেটেনারি অফিসার নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন ফাঁস, ওএমআর সিটে কারচুপি এবং জনপ্রতি 70 থেকে 80 লক্ষ টাকা ঘুষ দাবির অভিযোগ রয়েছে। এছাড়া একটি বেসরকারি সংস্থা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল বলে অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 জুলাই আকাশবাণীকে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 100

0: 37তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গে এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় গতকাল গভীর রাতে গোয়ালিয়ার ভিন্দ ইটাওয়া হাইওয়ে 719 একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 8 জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত 23। এই শ্রমিকরা ভিন্দের গোহাত থেকে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে নিজেদের বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলেই 5 জন শ্রমিকের মৃত্যু হয়। এই চিকিৎসার জন্য গোয়ালিয়ার থেকে নিয়ে যাওয়ার পথে আরও 3 জন মারা যান। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এনেছে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি UKPNP। সাধারণ নাগরিকের মৃত্যু, নির্বিচারে গ্রেপ্তার, অপহরণ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার বিষয়ে UKPNP গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিচার বহির্ভূতভাবে হত্যা, নির্যাতন, বেআইনি আটকের মতো ঘটনাগুলি নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটার আইডি কার্ড ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিধি আরও কঠোর করার ক্ষেত্রে এটিকে একটি আদর্শ হিসেবে উল্লেখ করেছেন তিনি। আমেরিকান ভোটারদের শনাক্তকরণের নিয়ম আরও কঠোর করার কথা পুনর্ব্যক্ত করে তিনি ভারতের নির্বাচনী ব্যবস্থাকে একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ট্রাম্প ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনার কথা তুলে ধরেন। তিনি জানান, ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন গণেশ কুমার। সোমালিয়ার বয়োদা শহরে গতকাল সরকারি সেনাবাহিনীর অভিযানে আল সাবাব জঙ্গি গোষ্ঠীর কমপক্ষে 30 জন জঙ্গির মৃত্যু হয়েছে, বহু সংখ্যক জঙ্গিকে আটক করা হয়েছে। সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গেছে, গতকাল সকালে আল সাবাব গোষ্ঠীর জঙ্গিরা গাড়ি বোমা ব্যবহার করে সোমালি ন্যাশনাল আর্ম ফোর্সের ঘাঁটি আক্রমণ করার চেষ্টা করে। সেনাবাহিনী দ্রুত প্রতিহত করে জঙ্গিদের গাড়ি ও অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে। বয়োদা শহর বাঁচাতে জঙ্গিদের ওপর প্রতি আক্রমণ চালায় তারা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ভোট রাজনীতির স্বার্থে বিদেশি অনুদান সংশোধনী বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিরোধী দলগুলির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। একটি বেসরকারি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিলটি বিদেশি অর্থ প্রবাহে স্বচ্ছতা আনবে। বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্তটি একটি চমৎকার পদক্ষেপ বলে অভিহিত করেন তিনি। বিরোধীরা এ ব্যাপারে প্রচুর মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন শ্রী রিজিজু।
1: पूरा झूठ फैलाया देश भर में कि FCRA जो है क्रिश्चियन मिशनरी को टारगेट किया जा रहा है, जबकि क्रिश्चियन मिशनरी का टोटल इंडिया का जो फॉरेन कंट्रीब्यूशन आते हैं वो 16% है, बाकी तो सब हिंदू का है। तो प्रोटेस्ट ज्यादा करना है तो हिंदू लोग करना चाहिए, क्योंकि सबसे ज्यादा तो हिंदू का है। देखिए, इस तरह का झूठे बातें फैला करके राजनीति करना बिल्कुल ठीक नहीं है।
0: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেরগাঁও ডিমাপুর পাইপলাইনটি চালু হওয়ার ফলে নাগাল্যান্ড এখন উত্তর পূর্ব গ্যাস গ্রিড এবং জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী বলেন, এই পাইপলাইন উত্তর পূর্ব ভারতকে দেশের উন্নয়নের চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি মাইল ফলক এবং এটি এই অঞ্চলকে একটি প্রকৃত সমন্বিত গ্যাস ভিত্তিক অর্থনীতির পথে আরও এগিয়ে নিয়ে যাবে। জম্মু ও কাশ্মীরে সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের খবর পাওয়ার পর আজ নিরাপত্তা বাহিনী উধমপুর, রিয়াসি এবং কাঠুয়া জেলার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে। এছাড়া নিরাপত্তা বাহিনী রিয়াসির স্বাধীনী বনাঞ্চল এবং কাঠুয়ার হীরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি কয়েকটি গ্রামেও তল্লাশি অভিযান চালিয়েছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে আজ মহিলাদের FIH হকি বিশ্বকাপ 2026 পুল ডিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতীয় মহিলা হকি দল। অলিম্পিকে রূপজয়ী চীনের সঙ্গে 2-2 গোলে ড্র করে ভারত তাদের অভিযান শুরু করে। বর্তমানে পুল ডিতে শীর্ষে রয়েছে ইংল্যান্ড, সমান পয়েন্ট নিয়ে ভারত ও চীন যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। 4টি পুলের প্রতিটি শীর্ষ দুটি দল টুর্নামেন্টের পরবর্তী ধাপে খেলবে। অন্যদিকে আমস্টেলভিনে পুরুষদের FIH হকি বিশ্বকাপের পুল ডির দ্বিতীয় ম্যাচে ভারত ইংল্যান্ডের কাছে 2-4 ব্যবধানে পরাজিত হয়েছে। BWF বিশ্ব

0: ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আজ সন্ধ্যায় নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে ভারতের লক্ষ্য সেন অস্ট্রিয়ার কলিন্স ফিলিমিনের মুখোমুখি হবেন। অন্যদিকে উন্নতি হুডা মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে মায়ানমারের থেথ হটার টুজারের বিরুদ্ধে খেলবেন। মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে ভারতের রোহান কাপুর ও রুদ্বিকা শিবানি গাড্ডে কানাডার জোনাথন লাই ও ক্রিস্টাল লাই জুটির কাছে হেরে গেছেন। এদিকে মিক্সড ডাবলসের একটি ম্যাচে ভারতের অসিত সূর্য ও অমৃতা প্রমুথেশ তুরস্কের এমরে সোনমেজ ও ইয়াসেনমেন বেকতাজের মুখোমুখি হবেন। মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন লাম ও অ্যালিসন লির মুখোমুখি হবে। এছাড়া ভারতের কবিপ্রিয়া সেলভাম ও সিমরান সিংভি বুলগেরিয়া স্টেফানি স্তোয়েভা ও গ্যাব্রিয়েলা স্তোয়েভার বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠকের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি সপ্তাহের বৃহস্পতিবার তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের টানা ২৪ দিনের আন্দোলনের চাপে এসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করেছে সেরাজ্যের সরকার। কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন কেপিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় ইডি কর্ণাটকের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছে। মধ্যপ্রদেশে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৮ জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত ২৩ জন। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হলো কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। শ্রোতা বন্ধুরা শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

শুনছিলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আধুনিক গান। শ্রোতা বন্ধুরা, শেষ হল আধুনিক গানের আসর আকাশবাণী কৈলাসহর। এবারে রিলে করে শোনা হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

0: Corporation. BJP appoints new state in charges and co-in charges for Uttar Pradesh, Punjab and Gujarat. Enforcement Directorate conducts searches over Karnataka Public Service Commission paper leak scam. IMD predicts very heavy rainfall over Jharkhand, Bihar, Chhattisgarh, Odisha and Uttar Pradesh today. Government announces National Sports Awards 2025. Trisha Jolly and Pulila Gayatri Gopichand among 17 other sportspersons named for Arjuna Award. And with that, we end the midday news.
1: সম্প্রচারিত হলো দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। শ্রোতা বন্ধুরা পড়ে শুনবেন লোকগীতি, শিল্পী স্বপ্না চক্রবর্তী।

বন্ধুরা শুনলেন স্বপ্ন চক্রবর্তীর কণ্ঠে লোকগীতি। শেষ হলো লোকগীতির আসর, আকাশবাণী কৈলাসহর শহর।

অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন মনসা মঙ্গল। পর্ব বিপুলের অগ্নিপরীক্ষা। আজকের পর্বটি পুনঃ প্রচারিত হচ্ছে।

অনেনং ভগতি মাতৃণং মাগ তুষ্ট সাবৃদাস্তমে ফুনিগুণ মুনিগুণ মাগ ভূষিত মস্তকে ভগবতী বিশ্বহরিগমা দেবী নমস্তুতে। আস্তি কৈশ্য মুনির মাতা ভগিনী বাসুকিস্ততা জরৎকারু মুনির ভত্নী মাগ মনসা দেবী নমস্তুতে। আমি অতি অবাজ।

জেবা তোমার ভদ বন্দে মাগ ফুরাইও বাঞ্ছেত আমি কি পারিব মাগ তব না মনিতে পিপিলিকা হইয়া চাই জননী গো সাগর লঙ্গিতে তুমি যারে কর কৃপা কিঞ্চিত নয়নে কিসের অভাব তার মাগ এতৃণ ভুবনে তুমি যারে কর দয়া মাগ মহাদেবের জি অন্য দেবের শক্তিতে মাগো তারে করতে পারে কি না জানি ভেরুয়া বান্দা মাগো না জানি সাঁতার দুই চর অন্তরণী কইরে তোমার দাসকে করো ভার ধূপ দ্বীপে দিয়া মাগো কাংশ করো তালি।

সাগরে ফেলিল নিয়া বান্দিয়া হাত ভাই, শরীর পবিত্র হইল গো সাগরের জলে, সাগরে না আতল হইল দেখিল সগরিল সকলে। আরেক পরীক্ষা করিলা চম্পকের নাথ, সর্পময় ঘটেতে দিলা বিপুল আরো হাত, সতী কন্যা জানি সর্পে না করিল দংশন, তাহা দেখি আশ্চর্য মানিলা সর্বজন। আরেক পরীক্ষা দিলা বালা লক্ষিন্দর, বিপুলা উঠিলা গিয়া খুরের উফর, খুরের শাকুমার খেগরের লড়ি, সাতবার হইলা পার হাটিয়া সুন্দরী। আরে শুনুকায় বলে পুত্র যুবরাজ, বধুরে পরীক্ষা করিবা।

সাহা বলে শুনো শুনো জয় ব্রাহ্মণী, সতী কন্যা বিফুল আছে আমি তাহা জানি, মনুষা সরিয়া কন্যা গো অগ্নিতে পড়িলা, অগ্নির ঘরণী আসি

অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে পর্যায়ক্রমে রিলে করে শোনানো হচ্ছে প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

এতে আজকের পর্ব স্বর্গরাহন, পরিবেশনায় প্রদীপ দাস এবং তার দল। রাত 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35। আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:10 পড়াশোনা। ভয়েস মেইল প্রোগ্রাম গীতবাহার রাত 8:30। রাত 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ। 9:15 গজল। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। রাত 10টায় শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের সুর। বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রাত 10:20। রাত 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় ঘর গৃহস্থী, 6:30 মনুষ্য মঙ্গল।

0: আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ঘর গৃহস্থী
1: অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের কিষাণবাণী অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। কিষাণবাণী অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় হচ্ছে মাসকলাই চাষ। মাসকলাই চাষের

0: গুরুত্ব, সম্ভাবনা এবং এর বাজার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে উপস্থিত রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর উৎপল গিরির কাছ থেকে। নমস্কার ডক্টর গিরি।
1: নমস্কার,
0: আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। মাসকালাই চাষের বর্তমান গুরুত্ব সম্পর্কে আপনি কি বলবেন আমাদের এই রাজ্যের পরিপ্রেক্ষিতে?
1: আচ্ছা, ত্রিপুরার পরিপ্রেক্ষিতে মাসকলাই চাষ এখনকার দিনে আমাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ আমরা মোটামুটি শুধুমাত্র ত্রিপুরা না, বিভিন্ন মানে ভারতবর্ষের সমস্ত মানে জায়গায় দেখেছি, ভারতবর্ষের যে সমস্ত যতটা আমাদের ডাল জাতীয় ফসল মানে ডিমান্ড আছে সে তুলনায় আমরা তৈরি করতে পারছি না বা উৎপাদন করতে পারছি না, তার জন্য আমাদের মানে মানে আমদানি করতে হয়। ত্রিপুরার ক্ষেত্রেও সেম জিনিস, আমরা যে পরিমাণ দরকার বিশেষ করে মাসকলাইটা সেই পরিমাণ আমরা তৈরি করতে পারি না। আমরা দেখেছি এখানকার যে আবহাওয়া সেক্ষেত্রে আমাদের মাসকলাই চাষটা খুব ভালোভাবেই করা যায়, এবং শুধু আবহাওয়া নয়, আমরা যদি দেখি যে এর জমির যে জিনিসটা আছে সেই জমিটাও কিছু কিছু জায়গায় একটু প্রবলেম থাকলেও মোটামুটি আমাদের সব জায়গায় উঁচু যে জমিগুলো আছে সেই জায়গায় আমরা মাসকলাইটা ভালোভাবে চাষ করতে পারব। এবং শুধু সেই উঁচু জায়গাগুলোতে অনেক সময় প্রবলেম হয়, বিভিন্ন ধরনের জলের সমস্যা, খরা হঠাৎ করে হয়ে যায়, মাঝে মাঝে বৃষ্টি থাকে না, মাটি শক্ত হয়ে যায়, কিন্তু মাসকলাই ক্ষেত্রে এটা একটা সুবিধা যে আমরা যে জলের পরিমাণটা যেটা আছে সেটা খুবই কম লাগে, যার জন্য কোনো সময় যদি মানে হঠাৎ করে 10-15 দিন বৃষ্টি না হয়, 15-20 দিন বৃষ্টি না হয় সেক্ষেত্রেও মাসকলাই চাষ করতে কোনো সমস্যা হয় না। তো সেই জন্য, এবং যদি আমরা মানে বিভিন্ন যেখানটা ধরো জলসেচের ব্যবস্থা আছে বা এই সময়টা জলসেচের দরকার হয়, একটা বা দুটো দিনে দুটো জলসেচ হলে আমরা সেটা চাষ করতে পারব। আর তৃতীয়ত, এই মাসকলাইর মানে যে ডিউরেশনটা এত কম, মানে মাত্র দু মাস আড়াই মাস,
0: আচ্ছা, দু থেকে আড়াই মাসের
1: ফসল হয়। তো এত কম দিনের ফসল হওয়ার জন্য চাষিদের জন্য যে কোনো সময় যে কোনো জায়গায় তার ফসল চক্রের মধ্যে যে কোনো সময় তাকে ফিট করে দিতে পারে। তার সঙ্গে এর সুবিধা হচ্ছে আমরা নর্মালি বিভিন্ন ধরনের জাত পাওয়া যায়, কিছু জাত আছে যেগুলো আমি সারা বছর লাগাতে পারবো, কিছু জাত আছে আবার স্পেসিফিক একটা সময় লাগাতে হয়, সেই জন্য একটু জাতটাকে যদি ঠিকঠাকভাবে খুঁজে নিতে পারি আমরা মোটামুটি গরমকাল এবং বর্ষাকাল বা মানে বর্ষা পরবর্তী যে সময়টা শীতকালে প্রাক শীত মরশুমটা আমরা মাসকলাই চাষটা করতে পারবো খুব ভালোভাবে এবং ত্রিপুরা ওয়েদার কন্ডিশনে। সেক্ষেত্রে যদি আমাদের একটা জিনিস হচ্ছে যে যখন আমাদের এই বিশেষ করে ত্রিপুরার ওয়েদারের মধ্যে জুন থেকে আগস্ট পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা কৃষকরা সাধারণত ধান চাষটা নিয়ে ব্যস্ত থাকে, সেই জন্য ওরা এই সমস্ত ফসলের উপর গুরুত্ব দেয় না, যদি ওই সময় করতে পারে সেটাও ভালো, যদি ওই সময় নাও করতে পারে সে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের দিকে ওরা যদি লাগাতে পারে সেক্ষেত্রে মানে সবথেকে ত্রিপুরার কৃষকদের ক্ষেত্রে সবথেকে ভালো সময় লাগানোর জন্য সেটা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর, এই সময় একটু বৃষ্টিপাতটা কমে আসে, আবার একদম বৃষ্টি থাকে না, এরকম না, মাটিটাও ঠিকঠাক হয়, তখন তাদের ধান চাষ রোপণ টোপণ সমস্ত শেষ হয়ে যায়, তখন তারা এই সমস্ত জিনিস লাগাতে পারে।
0: আচ্ছা, তার মানে আবহাওয়াটাকে আমাকে দেখতে হবে, সেই সঙ্গে মাটিটাও তৈরি করতে, মাটিটা কিভাবে তৈরি করবেন?
1: মাটি যেরকম আমরা মানে উঁচু জমি হতে হবে যেখানে জল জমবে না, এবং
0: ঢালু জমিতে অসুবিধা নেই তো?
1: না, ঢালু জমিতে অসুবিধা বলতে যদি বৃষ্টি হয়, ঢালু জমিতে একটা সমস্যা, বৃষ্টি হলে ওই মানে ধস নিয়ে নেমে যেতে পারে, গাছ মরে যেতে পারে, ওইটা যাতে না হয়, সে গাছ যেহেতু গাছটা একদম উপরেই থাকে। আর দ্বিতীয়ত, যদি টেরাস করে দেয় ঢালু জমিতে, ছোট ছোট টেরাস করে তার মধ্যে একটু লাগিয়ে রেখে দিতে পারে, তাহলে কোনো সমস্যা নেই। তো শুধু একটা জিনিস একটু দেখতে হবে, এটা যেহেতু ডাল জাতীয় ফসল, তার মানে শিম্বগোত্রীয় লিগুমিনাস, সেজন্য এর যে অর্বুদ গঠনটা এরা এত একটু সেন্সিটিভ, সেই জন্য এদের ক্ষেত্রে পিএইচটা খুবই ইম্পর্টেন্ট, পিএইচটা সাধারণত যদি ভালো 6-এর উপরে যদি কোনো পিএইচ থাকে, নর্মালি 5.5-এর উপরে হলে কোনো সমস্যাই নেই, 6 হলে সবথেকে ভালো, সেই জন্য 5.5 থেকে 6 বা 7 পর্যন্ত যদি পিএইচ থাকে এরকম জায়গা সবথেকে ভালো হয়। আরেকটা জিনিস যেটা দেখতে হবে, যেহেতু এটা শিম্বগোত্রীয় ফসল এবং ডাল জাতীয় ফসল, এটা বীজটা যখন লাগানো হবে তখন যাতে বীজ শোধনটা

রাইজোবিয়াম কালচার বা বায়ো ফার্টিলাইজার দিয়ে যেন করে। আর যদি রাইজোবিয়াম কালচার না মানে এমনি বীজেও না করে, যে যদি ভালোভাবে জমি তৈরি করতে চায় যেন জমিতে গোবরের সাথে সেটার একটা প্রয়োগ করে রাইজোবিয়ামটা, তাহলে এর যে ওই যে নডিউল ফরমেশান বা এ ফরমেশান সেটার ক্ষেত্রে অতটা মানে খুব একটা ভালো উপকার হবে, ঠিক আছে। এছাড়াও আরও যখন জমির বীজটাকে তৈরি শোধন করছে, তোর এটার একটা সিস্টেম আছে বীজ শোধনের, আমরা বলি FIR, প্রথমে ফাঞ্জিসাইড, তারপরে ইনসেকটিসাইড, তারপরে রাইজোবিয়াম। ফাঞ্জিসাইড

0: যেদিন লাগাবে সেই দিন আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে ওটা রাইজোবিয়ামের সঙ্গে তাকে বীজের সঙ্গে মিক্সড করতে হবে। সেক্ষেত্রে কিছুটা গুড় বা ওই জাতীয় কিছু একটা দিয়ে হালকা করে ওই সিডটার সঙ্গে মিক্সড করতে হবে রাইজোবিয়াম কালচারটা। এটা হচ্ছে তার বীজ শোধনের একটা নিয়ম। যদি এটা করতে পারে যে কোনো শিম্বগোত্রীয় বা লিগুম জাতীয় ফসলের ক্ষেত্রে এই ধরনের বীজ শোধনটা করে বীজটা লাগানো উচিত।
1: আচ্ছা, বীজটা তো লাগাবেন, সেটা কিভাবে লাগাবেন, অর্থাৎ চাষ পদ্ধতিটা কিরকম?
0: চাষ পদ্ধতি যেরকম জমি তৈরি করে, সবজির যেরকম জমি তৈরি করে সেরকম করবে। এবার যখন জমি তৈরির সময় যেরকম সার দেওয়া, আমি বলবো যে সারটা হচ্ছে কানিপতি মোটামুটি 14 কেজি ইউরিয়া আর 40 কেজি, 40 থেকে 60 কেজি মতো সুপার ফসফেট এবং 6 থেকে 7 কেজি মতো পটাশ বা 5.5 থেকে 6 কেজি মতো পটাশ কানি প্রতি জমি তৈরির সময় দিয়ে এটাকে করতে হবে। ভার্মি জমি কেঁচো সার যেরকম যত খুশি দিতে পারে জমি তৈরির 1 সপ্তাহ 10 দিন আগে। চুনটা দিলে ভালো, কারণ আমাদের ত্রিপুরার ক্ষেত্রে চুনটা খুবই অপরিহার্য পিএইচটাকে বাড়ানোর ক্ষেত্রে। চুন যত পরিমাণ দিতে পারে 1 সপ্তাহ 10-15 দিন আগে। দেওয়ার পরে এবার জমি তৈরি হয়ে গেলে জমি তৈরির সময় লাইন থেকে লাইনের দূরত্ব মোটামুটি 25 থেকে 30 সেন্টিমিটার, এর বেশি দেওয়ার দরকার নেই, এবং গাছ থেকে আছে শুধু 10 সেন্টিমিটার। এরকম করে বীজটাকে লাগানোর দরকার আছে। এবার তারপরে আগাছা দমন করে 20-25 দিনের মাথায় একটু আগাছা দমন করে দিতে হয় এবং সঙ্গে একটু জল সেচ যদি দিতে পারে। যদি বৃষ্টি বর্ষাকালে লাগায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু শীত যদি গরমকালে লাগায় তাহলে একটু জলসেচ, যদি বৃষ্টিটা কম হয় তখন 30 থেকে 35 দিনের মাথায় একটু জলসেচটা দেওয়া দরকার, কারণ ওই সময় ফুলটা আসে এবং ধীরে ধীরে তার যে সুঁটিটা তৈরি শুরু হয়, তো সেই জন্য ওই সময় একটু জলসেচ দিতে হবে। বাকি তার আর কোনো কিছু করার দরকার নেই।
1: আচ্ছা, এটার জন্য কি কোনো ধরনের বেড়া বা ওই জাতীয় কিছু তৈরি করে দিতে হবে, যেটা যাতে এটার উপর সেটা মানে বইতে পারে, কিংবা এটা মাটিতেই থাকবে?
0: মাটিতেই থাকবে, এটার কোনো আগাছা নাশক, আগাছা যদি দমন করতে যে ওই নিড়ানি বা কোদাল দিয়ে কুপিয়ে দিলে যদি ইয়ে করতে পারে সেটাই কোনো, আদারওয়াইজ এর কোনো সমস্যা নেই, এর জন্য বেশি কোনো খরচাও নেই। যেমন মোটামুটি কানি প্রতি 8-10 হাজার টাকার মধ্যে আরামসে ইয়ে হয়ে যাবে, এবং যদি সেভাবে সঠিকভাবে সমস্ত কিছু করতে পারে মেশিন টেশিন দিয়ে সেখানে আরও কমিয়ে যাবে, 6-7 হাজার টাকার মধ্যে কানি প্রতি খরচার মধ্যে হয়ে যাবে, শুধু বীজের দাম, কিছু লেবারের দাম, আর বেশি জল বা সারের খুব একটা বেশি প্রয়োজন হয় না, তো এই তার খরচা।
1: এর বাজারে চাহিদা কেমন রয়েছে?
0: আচ্ছা, আমি বললাম যে আমাদের বাজার এখন আমাদের ডাল জাতীয় ফসলের খুবই চাহিদা, মানে ডিমান্ড আছে। শুধুমাত্র আমাদের MSP যেটা আছে, আমাদের মানে সরকার থেকে MSPও আছে, সরকার থেকে সেটাও কেনার একটা প্রভিশন আছে, বিভিন্ন কৃষি দপ্তরের জায়গা থেকে বিভিন্ন জিনিস কেনার আছে। তাছাড়াও আমরা দেখবেন, আমরা যদি একটা জায়গায় আমাদের ত্রিপুরার ক্ষেত্রে সমস্যা, সেটা হচ্ছে ডাল মিল। এই ডাল মিল যদি ছোট ছোট ডাল মিলও হয়, 1-1.5 লাখ টাকা ছোট ছোট ডাল মিল হয়, যদি কোনো FPO বা কোনো কোনো SHG যদি এটাকে কোনোভাবে এস্টাবলিশ করতে পারে বা কৃষি দপ্তরের তরফ থেকে যদি কোথাও করতে আছে, বিশেষ করে আমাদের কলেজেও ডাল মিল আছে, তো এই ডাল মিলগুলো না থাকার জন্য এটার একটু প্রসেসিংয়ের সমস্যা হয়। কিন্তু এর আবার আমাদের মাসকলাইয়ের অন্যান্য ভ্যালু এডেড প্রোডাক্ট এর জন্য খুব লাগে, যেমন বড়ি তৈরি বা বিভিন্ন ধরনের খাবার তৈরির জন্য লাগে। সেই জন্য ডাল মিল না থাকলেও তাজা সেভাবে বিভিন্ন লোকের কাছে তার মার্কেটে তার ডিমান্ড আছে, দোকানে লোকাল মার্কেটেও ডিমান্ড আছে।
1: এটা তো অত্যন্ত সুস্বাদু একটা খাবার এবং বিভিন্ন ভাবে এটাকে আমরা খেয়ে থাকি, বড়ি বানিয়ে বিভিন্ন কোম্পানি কিন্তু সেটাকে বিক্রি করে।
0: হ্যাঁ,
1: তো এবং লোকালও পাওয়া যায়,
0: লোকালও
1: বেশ দামে কিনতে হয় আমাদের এবং বেশ চাহিদাও কিন্তু
0: চাহিদা আছে। তো সেই জন্য এগুলো যদি কেউ ভ্যালু এডেড নিজের বাড়ি থেকেও বড়ি তৈরি করেও বিক্রি করতে পারে, অনেকে বড়ি তৈরি করার জন্য FPSHG গ্রুপ আছে তাদেরকে দিয়েও বিক্রি করতে পারে, FPOরাও কিনে নিতে পারে, লোকাল মার্কেটও কিনে নিতে পারে। তো সেই জন্য এদের বাজারজাত করার ক্ষেত্রে মাসকলাইয়েরও যেরকম ডিমান্ড আছে, যদি কোথাও কোনো ডাল মিল থাকে সেক্ষেত্রে তারা যদি কোনোভাবে ডালটাকে তৈরি করে নিতে পারে তাহলে বাজারেও বিক্রি করতে পারে, নিজের বাড়িতেও খেতে পারে, বিভিন্নভাবে তারা বিক্রি করতে পারে।
1: অর্থাৎ এক কথায় মাসকলাইয়ের চাষ বেশ লাভজনক।
0: লাভজনক। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যে সময় অন্যান্য ফসল হবে না, বিশেষ করে যে গরমকালে যখন আমরা বৃষ্টিপাত নেই বা অন্য কিছু নেই, খালি যে জমিগুলো আছে সেই জমিতে আমরা কিন্তু এটাকে চাষ করতে পারি। হালকা মানে জাস্ট ছড়িয়ে ছিটিয়ে বা এ করে করতে পারি যে

0: যার জন্য তখন কিন্তু আমাদের সেই তুলনায় খরচাটাও অনেক কমে যেতে পারে।
1: এই মাস কলাই গাছের নিশ্চয়ই কোনো রোগ রয়েছে, এর প্রধান রোগ এবং তার যে পোকা মাকড় সেগুলো কি কি?
0: আচ্ছা, এর যে প্রধান ত্রিপুরার ক্ষেত্রে যে প্রধান রোগটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এক ধরনের ভাইরাস রোগ। ভাইরাস রোগটা মানে পাতাটা হলুদ হয়ে যায়, এই ভাইরাস রোগটাকে বহন করে আবার এক ধরনের পোকা, হোয়াইট ফ্লাই বলে একটা পোকা আছে, সাদা মাছি বলে, ওই পোকাটা কিন্তু এই ভাইরাস রোগটাকে বহন করে। আমরা যদি ওই পোকাটাকে কন্ট্রোল করি তাহলে ভাইরাসটা ঠিকঠাক আসবে না। ভাইরাস রোগের ক্ষেত্রে কয়েকটা প্রিকশনারি জিনিস আছে, কারণ ভাইরাস একবার লেগে গেলে তার কোনো ওষুধ নেই, সেই জন্য সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। সেই জন্য ভাইরাসটাকে আসার আগে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। সেই জন্য বীজ যে সিলেকশনটা এমনভাবে ঠিক করতে হবে যেটা হচ্ছে ভাইরাস রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, এরকম কোনো জাত নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যখন বীজটাকে আমি লাগাতে যাব শোধনটা প্রপারলি করতে হবে। আচ্ছা, তৃতীয়ত যখন আমরা দেখছি যে ভাইরাসটা আসছে সঙ্গে সঙ্গে এক হোয়াইট ফ্লাই কন্ট্রোলের জন্য একটা ইনসেকটিসাইড বা অ্যাসিডামিপ্রিড টাইপ এরকম কিছু একটা, অ্যাসিডামিপ্রিড বলে একটা ওষুধ পাওয়া যায়, সেরকম এটা এরকম ক্যাটাগরির ওষুধগুলোকে একটু স্প্রে করতে হবে। তার সঙ্গে যখনই আমরা ভাইরাসটা দেখছি সঙ্গে সঙ্গে গাছটাকে তুলে সেটাকে পুড়িয়ে ফেলতে হবে, রাখা যাবে না।
1: আচ্ছা,
0: এইটাই হচ্ছে তার মেন কন্ট্রোলের উপায়, আদারওয়াইজ এটাকে কন্ট্রোল করা।
1: ভাইরাসটা বুঝবেন কিভাবে?
0: ভাইরাসটা যখন বুঝবেন দেখবেন পাতাগুলো হলুদ হয়ে গেছে, একটা একটা পাতা, একটা একটা গাছ হঠাৎ করে হলুদ হয়ে গেছে। কিন্তু একটু এটাও বুঝতে হবে যে পাতা অনেক সময় ইউরিয়ার অভাবে, নাইট্রোজেনের অভাবেও হলুদ হয়, কিন্তু ওটা হলে সমস্ত গাছে হবে। কিন্তু যখন একটা জায়গায় কোনো ভাইরাস লাগছে, প্রথমে একটা গাছ, পরের দিন দেখবেন দুটো, তারপরের দিন দেখবেন তিনটে, মানে একটু আস্তে আস্তে ছড়াচ্ছে, তখন বুঝবেন যে এটা ভাইরাস আছে। তার সঙ্গে একটা পোকা আছে, হোয়াইট ফ্লাই সাদা মাছি বললো, তারও প্রাদুর্ভাব তখন থাকবে,
1: অত্যন্ত পরিচিত
0: পরিচিত সাদা মাছি। তো সেটা বুঝলে কৃষক বন্ধুরা মানে এটা জানে যে ওইটা বুঝলেই বুঝবেন যে ভাইরাস রোগটা এসছে,
1: তখন গাছটাকে তো তুলে
0: সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলতে
1: হচ্ছে। কিন্তু এর প্রতিরোধের জন্য ওষুধ তো প্রয়োগ করতে হবে নাকি?
0: হ্যাঁ, ওষুধ বলতে এই যে প্রতিরোধ পদ্ধতি আমি যেটা বললাম এটা আছে, এবং ওষুধ একটাই বললাম, অ্যাসিডামিপ্রিড বলে একটা ওষুধ আছে, এবং এই ক্যাটাগরি আরও কয়েকটা ওষুধ আছে। এইগুলোকে একবার হোয়াইট ফ্লাইটাকে কন্ট্রোল করার জন্য আমাকে ওষুধটা স্প্রে করতে হবে। আর যদি বলেন সেটা হচ্ছে মানে ফল ছিদ্রকারী পোকা আছে, তার সঙ্গে অ্যাফিড একটু ভালো হয়, এইগুলোকে আমরা মোটামুটি কিছু ওষুধ দিয়ে আমরা কে কন্ট্রোল, ফল ছিদ্রকারী যে পোকাটা আছে সেটাকে ওই ইভামেকটিন বেনজয়েড বলে এখন নতুন মলিকুল একটা আছে, সেটাকে দিয়ে আমরা স্প্রে করে কন্ট্রোল করতে পারি।
1: ডাল জাতীয় ফসল হিসেবে মাসকালাই চাষ মাটির যে উর্বরতা বৃদ্ধি, সেই বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখে?
0: আমরা সবসময় বলি যে ফসল চক্রের মধ্যে একটা ডাল জাতীয় ফসল অবশ্যই লাগানো উচিত। ফসলটা তুলে নেওয়ার পরে পাতাগুলো মাটির সঙ্গে মিক্সড করে দিলে সেটা আমার জৈব সার হিসাবে হলো, এবং সেক্ষেত্রে আমাদের জমির উর্বরতাটা অনেকটা বাড়ে। এবং এই এটার ক্ষেত্রে এই জাল জাতীয় ফসল রাখে নাইট্রোজেনের পরিমাণটাও অনেকটা বাড়ায়। তো যেটা পরবর্তী যে ফসলটা লাগাচ্ছি সেক্ষেত্রেও আমরা মোটামুটি যদি দেখা গেছে কানি প্রতি 5-6 কেজি যদি ইউরিয়াও কম দিই, পরবর্তী ফসলের যে অ্যাকচুয়াল ডোজ তাতে কোনো সমস্যা হবে না, যদি আমরা তার আগে কোনো ডাল জাতীয় ফসল বা মাসকলাই চাষ করি।
1: অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আলোচনা করার জন্য। কৃষক বন্ধুরা, এতক্ষণ মাসকলাই চাষ লাভজনক এই প্রসঙ্গে রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর উৎপল গিরের সাক্ষাৎকার শুনছিলেন।

0: নমস্কার দাদা।
1: হ্যাঁ হ্যাঁ দাদা নমস্কার।
0: দাদা, দাদার নামটা কি? তা
1: আমি তো চন্দ্রপুরের বাসিন্দা, আমার নাম হচ্ছে নিবারণ দেবনাথ।
0: আচ্ছা, তো আপনারা তো বোধহয় এই গ্রামেই দীর্ঘ বছর ধরে আছেন?
1: হ হ আমরা দাদুর আমলের থেকে আমরা এখানেই আছি।
0: আচ্ছা, তো এমনি এই এলাকাটা কি এলাকা ধরে?
1: চন্ডীপুরের 1 নম্বর ওয়ার্ড।
0: 1 নম্বর ওয়ার্ড ধরে?
1: হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা, মানে এটা চন্ডীপুর পঞ্চায়েতের আন্ডারে?
1: হ্যাঁ হ্যাঁ চন্ডীপুর পঞ্চায়েতের আন্ডারে।
0: তো দাদা তো বোধহয় মানে দীর্ঘ বছর ধরে বোধহয় খেত কৃষির লগে সম্পর্ক?
1: হ্যাঁ হ্যাঁ আমরা আমরা সংসারে খেত কৃষির উপরেই চলে।
0: আচ্ছা, তো এবার কিন্তু আউশ খেত আপনি লাগাইছেন?
1: হ্যাঁ আউশ খেত লাগাইছি।
0: মানে কতটুকু জায়গার মধ্যে লাগাইছেন?
1: তো মোটামুটি দেড় খানি।
0: দেড় খানের মতো?
1: হ্যাঁ হ্যাঁ
0: এবং এই যে আউশ খেতটা আপনি লাগাইছেন।

0: এটা মানে কিটা মানে বীজ ধান লাগাই
1: মানে
0: এটা
1: এইটা হচ্ছে ইরি কয় আমলারে, মানে এটার নাম আর কি ইরি ধান।
0: এটা কিটা ব্লক থেকে পাইছেন?
1: ওইটা ব্লক থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে,
0: মানে কোনো
1: ব্লকের
0: এক সময় দেওয়া হয়েছে?
1: না অক্ষণ দেওয়া হয়েছে, তে আমরা ব্লকের কিছু ফালাইছি আর কিছু আমরা দেশিটা ফালাইছি।
0: হ্যাঁ, দেশি ফালাইছে।
1: হ্যাঁ, এটি একটু আজ্ঞা নাইব।
0: মানে দেশি বলতে কোনটা খুঁজছেন?
1: ওইটা সাদা ইরি কয়, এটা
0: সাদা ইরি।
1: হ্যাঁ হ্যাঁ,
0: যেটা আগে যে আমরা ইরি আশ্রা ধান যে লাগাইছে ইটির মতোই?
1: না না না, ওইটি আগের তো একটু লম্বা হইতো, কিন্তু ওখান মানে সেই লম্বা হয় না, বাড়তি মধ্যে থাকে।
0: মানে ওই যে নেড়াটা,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আগে তো বড় বড় নেড়া যে
1: হ্যাঁ হ্যাঁ, আগে তো লম্বা লম্বা হইতো, ওখানে লম্বাটি হয় না, ওখান তো এটি বাড়তির মধ্যে থাকে।
0: তো এমনি তো আপনার ওই যে ব্লকের সঙ্গে তো যোগাযোগ আছে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আছে আছে।
0: আচ্ছা, কারণ দীর্ঘ বছর ধরে আপনারা করুন।
1: হ্যাঁ,
0: তো এমনি কিন্তু আপনাকে তো রেজিস্টার্ড কিছু নেই?
1: রেজিস্টার্ড বলতে হ্যাঁ রেজিস্টারই, যেহেতু আমরা বছরে বছরে একটা ইয়ে ঢুকে আমরা কৃষির,
0: হ্যাঁ হ্যাঁ
1: বা এমনি তো ব্লকে দান ঔষধ এটি আইলে তারা খবরাখবর দেয়, আমরা জ্ঞান।
0: তো এমনি কিন্তু আপনারা দেননি বা বিক্রি করেননি আপনারা
1: কি ধান? ধান
0: সরকার যে আপনার নিতে আসে যে?
1: না, সরকারের কাছে বিক্রি করার মতো আমার ক্ষেত সেটি নাই, আমার যদি ক্ষেত আছে আমার সংসার চলার মতো আছে।
0: আচ্ছা আচ্ছা, মানে অনেকে তো বেশি হইলে পরে বিক্রি করে,
1: অবশ্যই
0: বা প্রজেক্টের যদি আপনার লাগান যদি, যেহেতু আপনার দিতে হয়।
1: হ্যাঁ হ্যাঁ দিতে হয়।
0: তো এই যে আপনার কইছেন যে ইয়ে লাগাইছেন, ইরি ধান লাগাইছেন ঔষধের, তো এটা মোটামুটি কবে লাগাইছেন?
1: এটা তো লাগাইছি গিয়া ওইটা বৈশাখ মাসের শেষ দিক দিয়ে।
0: বৈশাখ মাসের শেষ দিক, বৈশাখ ধরেন গেল, জ্যৈষ্ঠ আষাঢ় গেছে গিয়া, মোটামুটি
1: মোটামুটি ভাদ্র মাসের মধ্যে দিক দিয়ে এটা কাটা পড়ে যাবে।
0: কাটা পড়ে যাবে মোটামুটি আপনার 3 মাসের মতো লাগে যায়, বুঝলেন?
1: নব্বই দিন প্রায়
0: 90 দিন মতো লাগে যায়। এই প্রত্যেক বছরই আউস করুন?
1: আউস প্রত্যেক বছর ঠিক করি না, ঠিক আছে, এইবার মানে 2-3 বছর পরে এইবার প্রথম করছি।
0: আচ্ছা আচ্ছা, নাহলে আগে করতে?
1: হ্যাঁ, আগে প্রায় সময় আমরা আউস বড়ুয়া এবং সাইল আমরা তিনটা ফসলই
0: হইতো, এখন তো আর বড়ুয়া কেউ করে না।
1: না না,
0: বা আউসও অনেকেই করতে চায় না, কিন্তু
1: না করতে চায় না, তার কারণ হয়েছে কি, তা এখন শ্রমিকের অভাব। শ্রমিক সবসময় পাওয়া যায় না, আর শ্রমিক পাইতে গেল তার সাথে তাকিয়ে কাজ করতে হয়, তো এর শ্রমিকের অভাব দেখি এখন প্রায় মানুষই আউসটা বাদ দিলেই এখন সাইল প্রয়োজনই করে।
0: তাহলে কিন্তু আপনার আউসটা কিন্তু ফাঁকে কিন্তু দানটা উঠে যায় এটা কি তখন?
1: একদম একদম,
0: মোটামুটি আপনার কইছেন ভাদ্র মাসের প্রথম দিকে উঠে যাইব,
1: ওই তো মানে ভাদ্র মাসের মাঝামাঝি
0: উঠে যাইব। এর মধ্যে তো আবার আপনারা সাইলেরও প্রস্তুত?
1: অনেকে
0: তো দেখা যায় মানে গুমতি এবং নরেন্দ্র এগুলা করে।
1: হ্যাঁ, সোহাবাগী মানে ফলনটা খারাপ হয় না, আমরা দেখছি ভালোই হয়। এর জন্য এর জন্য
0: আপনারা যে আগে যে করতে যে কিটা যে নাস্তা দান যে আছে আপনার?
1: আমরা তো আগে বলতে দেশি একটা আসলো স্বর্ণমাসুরি সাদা, এইবার আমরা স্বর্ণমাসুরিটা আজকে 2 বছর তো করি না, ফলনটা একটু কম হয়,
0: মানে আপনার ওই সোহাবাগীর থেকে বোধহয়
1: কম হয়, কিন্তু এখন আমরা সাদা মাসুরিটা করতে চাই। সাদা মাসুরিটা করার ফেসিলিটি হইলো এইটা একটু মানে আমরা যে জমিটা একটু গিয়ে অনেক সময় জল টল থাকে না, কিন্তু সাদা মাসুরিটা মোটামুটি শুকনা বিজয় মানে ফলনটা ভালোই হয়।
0: আপনারা মানে ক্ষেত্রের মধ্যে সেচের কোন ব্যবস্থা আছেনি?
1: সেচের ব্যবস্থা হ আমরা ক্ষেত্রের সাইডে দিয়ে
0: পাইপলাইনও
1: আছে, বড় নালাও আছে, ওইটা জল
0: আপনার এই যে নালা সবসময় জলটা থাকে?
1: হ্যাঁ হ্যাঁ, সবসময় কন্টিনিউ থাকে, এটার মধ্যে
0: মানে এই নালাটাই বুধ এই দিকের অঞ্চলটারে ইয়ে করে রাখছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: তো এমনি কিন্তু সারটার কিন্তু প্রয়োগ করছেন?
1: সারটার তো এমনি তো ডিওপি, আর এই বর্তমানে আমরা ইয়ে দেওয়া হয়েছে জৈব সারের ওই বস্তা গুলা দেওয়া হয়েছে, ওই মানে মেনলি আমরা জৈব সার গুলো এখন ইউজ করতে আছি।
0: তো আপনি কি তা নিশ্চিত শ্রী পদ্ধতিতে করেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই একদম শ্রী পদ্ধতি। আগে তো আসলে তিন পিড়াতে দেখা যায় অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়, বাসাই দিতে কষ্ট
0: হয়,
1: হ্যাঁ, এর জন্য আমরা শ্রী পদ্ধতিতে করি, যাতে বাসাই দিতে সুবিধা হয়।
0: আর একটা সুবিধা হয়েছে, এই পদ্ধতিতে করলে তো আপনার খানি প্রতি 1 কেজি বেশি হয়ে যায়।
1: হ্যাঁ হ্যাঁ
0: আপনার এই ক্ষেত কৃষি করে আপনার একটা পরিবার চলে, আপনার বিক্রি করা যাতে যাতে মানুষ যাতে আরো উৎসাহ পায়, ওইটার লাগে কিন্তু আমরা এই অনুষ্ঠানটা আমরা করি আর কি। এমনি কিন্তু আপনার আমরা এই যে অনুষ্ঠানটা আপনার শোনা হয়নি?
1: শুনি বলতে সময়

0: ভাই না, আমি একটু
1: হ্যাঁ
0: ব্যস্ততার মধ্যে থাকি,
1: হ্যাঁ
0: কারণ বিভিন্ন
1: হ্যাঁ
0: ধরনের সমস্যা
1: হ্যাঁ
0: বলতে মানে ওই সময়টা দিতাম, মানে মাঝে মধ্যে শুনি, খুব
1: হ্যাঁ
0: ভালোই লাগে।
1: আচ্ছা, তো এখানে ইয়া বিভিন্ন কৃষি বাবু ইয়া আলাপ আলোচনা করেন, কেমনে
0: হ্যাঁ
1: কেমনে ক্ষেত হরতা বা না হরতা,
0: হ্যাঁ
1: এটা তারা সলাপ পরামর্শ দিন।
0: হ্যাঁ হ্যাঁ
1: আচ্ছা, তো আজটা আমি মানে কথা কইয়া শেষ করবো,
0: কোন
1: যে এই যে আপনারা আগেও করছেন বা এখনো আপনারা করবেন, এর মধ্যে কোনো ফারাক দেখলেন নেই?
0: ফারাক তো আছে, আছে বলতে কি, আগে তো যেমন আসলে শুধু আসলো গোবর সার, আমরা তো আসলে এই যে মানে যেটা কি মানে ব্লকের সারগুলো কম ইউজ করতাম, তখন আমরা জমিগুলো আসলে প্রচুর উর্বর।
1: হ্যাঁ হ্যাঁ
0: আর
1: হ্যাঁ
0: এখন আমরা সারও দীর্ঘ বছর থেকে ইউজ করার পরে জমিটা এখন অনুর্বর হয়ে
1: হ্যাঁ
0: গেছে, তো এখন প্রায় সময় আমরা আর ওই মানে গোবর সার বিভিন্ন ধরনের
1: মানে
0: মিশ্রিত
1: কোন আবার আইছে?
0: আইছে আইছে আইছে
1: হ্যাঁ
0: মধ্যে, তবে আসলো না,
1: হ্যাঁ
0: মধ্যে আসলো না, এখন
1: মধ্যে
0: আইছে
1: তো পুরো সার সারই,
0: পুরা
1: এখন
0: সার।
1: আবার ওই পুরোনো যাতে জৈব সার যাতে আপনার ব্যবহার করুন,
0: হ্যাঁ হ্যাঁ
1: এটার
0: হ্যাঁ
1: উপরে নজর দেওয়া হবে।
0: হ্যাঁ হ্যাঁ অক্ষণ
1: হ্যাঁ
0: জৈব সারের মধ্যে, বা
1: হ্যাঁ
0: এইবার ব্লকের থেকে প্রায় জন্য জৈব সারই দেওয়া হয়েছে,
1: দেওয়া হয়েছে।
0: এবং আজকেও আমি খেতের মধ্যে 2 বস্তা জৈব সার নিয়ে
1: আচ্ছা
0: আইছি,
1: আচ্ছা
0: আমার
1: আচ্ছা
0: ক্ষেতের ট্রাক্টরে হাল চলছে,
1: হ্যাঁ হ্যাঁ
0: এই তো জৈব সার দিয়ে আমি হাল বেন।
1: আচ্ছা দাদার লগে দীর্ঘক্ষণ কথা কইলাম, ভালো লাগলো, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো উন্নত হয়, যাতে শ্রীবৃদ্ধি ঘটে, আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
2: প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনা মিলে।

এতক্ষণ শুনলেন কিষাণবাণী, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: আকাশবাণী কৈলা শহর, এখন শুনবেন মনসা মঙ্গল।
1: আকাশবাণী কৈলা শহর, এই সময়ের প্রকৃতিতে যা কিছু অশুভ তার বিনাশ এবং মানুষের মঙ্গল কামনা আর লোক সংস্কৃতিকে মানুষের কাছে পৌঁছে দিতে আমরা মনসা মঙ্গল গান করি। আজ শ্রাবণ সংক্রান্তি, মা মনসার পুজোর দিনে শুনুন আমাদের পরিবেশনা। আমরা পানিসাগর অগ্নিপাশার প্রদীপ দাস ও তার দল, যোগাযোগ করতে পারেন 8732882 09 এই নম্বরে। শুরু হচ্ছে মনসা মঙ্গলের এবারের মতো শেষ পর্ব স্বর্গারোহণ। পরিবেশনায় পানিসাগর অগ্নিপাশার প্রদীপ দাস ও সহশিল্পীরা।

দেখেন কোথায় গেল লক্ষ্মীধর, শুনো সাধু সদাগর, কোথায় গেল বিপুলা সুন্দরী, অসীম সাহসহরি, গেলায় বধূ দেবপুরী, সদয় হইলা বিশ্বহরি, এটাই আসি নার হইল অন্ন।

আর সম্পর্কের কথা তবে তাকে ইমতে লখাই বিপুলার কথা শুনো এখো চিত্তে বিপুলায় বলে মা অনন্তে রয়া যোগিয়া বরণ মাও পরিবারে চাই গো বাক্য সরিয়া মাও।

ইন্দোপুরে যাই মাও বিদায় আমার, তোমার কন্যা নই আমি স্বর্গের বিদ্যা ধরি। মায়া করি আনিলে খোঁজয় বিশ্ব হরি, পরিচয় দিয়া যাই গ পরিচয় দিয়া যাই।

হা হা পদ্মাবতী চলিয়া গেলাম স্বর্গপুরে, অনিরুদ্ধ উষা গেলা ইন্দ্রের গোচরে, প্রণাম করিয়া দুয়ে ইন্দ্রের চরণে আশীর্বাদ।

বলো বলো বিশ্বহরি রাজ্যেশ্বরী অষ্টনাগ প্রীতে বল হরি বলিও প্রেম শ্রেহে কহো শ্রাদে কৃষ্ণ বল।

এতক্ষণ শুনলেন মনসা মঙ্গলের এবারের মতো শেষ পর্ব স্বর্গারোহণ। শিল্পীরা ছিলেন প্রদীপ দাস, প্রতাপ দাস, অভিজিৎ দাস, অপর্ণা দাস, রিঙ্কু দাস, সুভদ্রা রানী নাথ, নিশিকান্ত নাথ, হীরালাল নাথ ও প্রফুল্লচন্দ্র দাস অগ্নিপাশা পানিসাগর থেকে। শ্রোতা বন্ধুরা, পুরো শ্রাবণ মাস ব্যাপী মনসামঙ্গল গান আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে আমাদের চিঠি লিখুন। চিঠি লেখার ঠিকানা মনসামঙ্গল গান, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা, পিন 799279। এছাড়াও আমাদের লাইভ অনুষ্ঠানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন।

0: সঞ্জাকাহাম পুইলাউন আকাশবাণী আগরতলা যতনী পাশিং খাপং হামজাক মাইয়া ফারি তাবুক চ্যাং জাগতি সঞ্জা জরানী ককবরক আওয়াই পান্ডা পান্ডা পুইলাউন খালাইন কক্রবানী পান্ডা ও বাই ঠ্যাং সিজা ককলব বাই কথমা বসা পৈলা খালাইন ককলব সাই খনারবান ফণীলাল দেববর্মা
1: পুইলানি ককলব নি বুমং কুচু কুয়াথিফাং কুচু কুয়াথিফাং রাজানি খোপাং বাহাইকেই টংখাইবা চাসিনাই আংবা সাদি নাংমানি ওয়াজর ওয়াথব অচাই চামারি দাংডোয়া অচাই চামারি দুইজারি দাংডো খাপাং সালাইনা ও আনি জাদু নিরগ্নি থাংটি রিতা গসুঙ থরি লেংসই কাব ওয়াথৈ ওয়াসলক বাংদরং খাজাক রমই চাই মানি ওয়াথৈ ওয়াসানি রিঙেনাই রিসা কানৈ নংমনৈ মশা কুচো ওয়াথিপাং রাজা চাফুরো চানো ওয়াসুঙ ওয়াসলং বুচু রিঙেনাই চামথৈ খাও আফুরো ও ওয়াথিপাং নংটং খানাবিলে আগিনি আহাইন ওয়াসলং বুসুক খুমতারাং খাজি কাইনি ককলবনি বুমং হাবাও ফাইডি ফাইডি বায়ারক ফাইডি হাবা থাংনানি ফাইডি ইয়া পারি দই বাসক দি ফাইডি হাবানি মারি নাইডি লামা লামপরা তাংনা নাঙানো ইয়াকসে ইয়াগরা নাহরই নাইডি বুমুক ফুনুগৈ কালাঙানো অয়ানি জাদু অচিনি হাবানো মরক নাইসারক

নগ মাইগোলা মায়াম ক্রিখো রিসা সরবাঙ্গি খাজানি মারি বামাই তাংলাংমানে অচিনি সাকচালাই বাইয়া বসংরক চংরক ইয়াকার কালাংজাক লামদাং করজাক হাবা থাংনানি লামছগৈ তাংলাইয়ানো চাঙ্গ পুদিরি খরক ডুগিরি ইয়াকথাই কাছাকাই তাঙনো ফাইদি হাবা থাংনানি ফাইদি কাইথাম কক ক্লাবনি বুমুং খুমুং ইংখাজি বলং হালংনি খুমুং ইংখাজি পুংমানি খনাতক মানি বিশিকিটিংই কিফিলি ফাইকা বলং খুমাইকে বারকা খুমুং ডালে ডাল মতম্মা বাহাই ইংখাজি পুংমানি বাংখা খুমুং ইংখাজি গিরিংই থাংসি বাহাইতলাংনা খুম্বান্ন বাসি মদো নংনানি নংফুরো বাসি খুমুং ইংখাজি গিরিংতৈ টংতৈ ইয়াগো দাবরক দাসাতৈ চাঙ্গো পুদিরি খরক পাকিরি বিয়াঙ্গো থাঙ্কা নিরকনি আ ইংখাজি মতম্মা বাহাই থামছি খুমুং ইংখাজি খরাং খানাকা বংবরাই কবট চাখা অ ইংখাজি বুসুক খনাতক নিনি বখরাং সাল জলাগ্রৈ পংমানি বিনি বখরাং কাইবুরী কগ্লাবনি বুমুং গুণ্ঠু ইয়াকসাক হুগো কাইমানি গুণ্ঠু ইয়াকসাক ইয়াক বাইটাংখাইন চাগ্রারাং চাকথাই গুণ্ঠু ইয়াকসাক হাপিংনি খুমচাক বারমা চাগ্রারাং চাকথাই খাজু বরখাইব খাজু কেঙানো ইয়াগো তৈখাইব ইয়াক ময়লা নাংনো বাহাইকে তনিখাই চাসিনাই ও গুণ্ঠু ইয়াকসাক নংবা কামি সিকেলা সিকিলি সারক গুণ্ঠু ইয়াকসাক নাঙ আগি আইদনি হুক টাংনাই সারক হুগ মইমাইসিং বদলা কায় বথাই খামচিহাই পের গুণ্ঠু ইয়াকসাক গুণ্ঠু ইয়াকসাক বাইডাখ খাচাক বাড়ি কিটিংই খুমবটাং বটাং ও গুণ্ঠু ইয়াকসাক নংবর তং হুজাক বথাই বসলৈ ফানো মানলিয়া কাজাক কাইবা ককলবনি বুমুং আনি মাং সালচা ফানো নন নুগাওই আনি মাংলে কমানাই উরি কবনৈ সালচা ফানো গানা ও নুরুগ্যা মাংলে রিংনা বসিয়া হায়ং সাকাও তৈকে বক্রৈ নন আনলে ইয়াকারৈ বলং বংবরাই তুমানি বেড়াই মুয়ানে গনাং নিনি মাং আহাই জাদু হামজাকমা মকল নি কায়া ইয়াফাদে কলাইন নিনি আমাইয়া হায়ং কটর সানাক ক্রৈ কেওবা টংনা টংবাইয়া সানা চাবাইয়া মাংন পটালি পাইয়া সালনি ওয়াইসিনি ওয়াইসার বলাই সাও মাংন ইয়াকারৈ দেখি বক্রৈ খাটাং মা জরা ছক ফাইকা থরা ওয়াখর বংবরাই নং বিয়াং বেড়াই মাংন ইয়াকারৈ সারি কাইদ ককলবনে বুমং জরা ছক পাইকা জরা হিমথানি থরা রিঙি টংলাক নন আন কেবন আজরা বারক সিদি লেউই তা তংদি নরকনি হিমমানি ইয়া পিড়ি দদি থানচাং সিদি ফাইদি টাংনা নাংফুরু মা টাংনাই খালৈ ইয়াপিড়ি ইয়াকথাই খলৈ মগৈ টংনানি জরা কৰিখা ইয়াকরাই বিষমা সালৈ কসগৈ থাঙৈ টংখা উচিনি হা পৃথিমা ওয়ানসগ্রাদি ফাইদি চিনি অ খামাং সমচাজাক বাইদি জরা টংলাক কেবুনি থানি জরা টংসানি খা সজাদি ফাইদি জাইটিন বলাই হদি কাইসিনি ককলবনি বুমং রাইসক রাইসকসা রাইসংনৈ তাতাননি জাদু দঙ্গর কলাইয়ান রাইসক টানিছে রাইচে মুখ নাঙ্গ রাইসকনি লাঙা মাইরা বাং দরং খাজা লাঙাও বেরজাক নাইথকৈ খাটং খাজা রাইসং নেওয়ারুক চেমুক সানাঙ্গ রাইসক মনগৈ

0: পথরাই নানা দাবুরা হরতঙ্গ কক সালাই বালাই থাপা সেলাও নানা হরতঙ্গ দাবা নলজা হাপা সেকাংনি আইলা টক সানি থাম্পই দেঙই সানি থাপা চালানি হকি বথরাই কেরাং বমল হকি টাকালাই মালমানি সরাই সরাই থাপা সেলাও নানা দাবুরা আনম বাম্মানি বাসি বুসুকসে টংটংমা খাচি থাপা চালানি হকি বথরাই নংবা আসুক দে আনমা রিংমা কলাই আগি রিংমানি রিসানি বাসি তাবুক নাংলায় রিসি ও থাপা চালানি হকি মা ফায় নিনি গানাব রেকে রেকে ওই আচকই বমই টঙ্গই কাইচুকু ককলবনি বুমুং টাংবিলি টাংবিলি নকবার শিবি কবনকা বলং হালংনি বলাই বসগ্রক উড়ি কবনকা বলং মোচাঙ্গই ফুদুদু ওংখা টাংবিলি মোচাঙ্গই ফাইকা টাংবিলি মোচাং টাংলাইও সরাং টাংলাইমা খোলা দোলা বলং হালংনি টকসা টকটিব বরকব পুংলায় চিরক মিরক হায়ং গনাঙ্গই পুংলায় বরক ও টাংবিলি জরা টংনা নকরই ওয়াতৈ পামতৈ বান কুন্দ্রি নক বারবাই বুফাং ওয়াফাংনি বলাই বসগ্রক উড়িমা কবন সও টংমাইয়া উড়ি কবনই থাঙ খানাদি ই টকসানি খরাং বিগ্রগৈ পংমানি বখরাং ও টাংবিলি হাবৈ তোমাং আসুক মা সালাই ফাইয়ৈ খাপাং সালাইয়ৈ আসুক মা বলাই গানি তিনি বাকি কক টাং ককলব দালক যাকসামানি অরণ পাইখা যতন হামবাই
1: ককলব পাইখা তাবু কথমা বসা খালায় সাইখনারবান সন্ধ্যারাম দেব বর্মা
2: আং তাবু কথমা বসা কাইসা সাবই খনারনাই আনি কথমা বসানি মুং হুঙ্কাই বসনি সামু বিশি ব্রুম ব্রুম নিশি খনসগৈ ফাইকে হুগনি মাই দুই রক তিসা বাইমা জরা সামুং হুমুংব কিসা কচাংমা জরা আয়াং নখা নাইসাকে নখাব চুমুই বুদুল বুদুল কবন সাজাক সালব হাইন সাতুংব তুইয়া ওয়াতিব ওয়াইয়া হাইন নখা উদিলা উদিলা অংমানি জরা কামিনি লামা রকব বেবাক ন সাতুং নাঙ্গই গ্রা নংজাক আয়াং তুষা রুকুং রগ এবা খেত পান্থর রুকুং রগ নাসিগি নাইখে কাশিরা বুবার ফুরসা ওই বারসামা জরা তাই বাবাইসা বখাক বলঙ্গ থাঙ্গইব হালাপ হাপুং হাতাই সাকানি বাটা বসং রগ নাসিগি নাইখে বাটা বুবার ফুরসাসা খলাই বারমানি জরা সিংসাং বসঙ্গ পেরিয়া বাউই কুটি কুটি খে পুমানি জরা ইয়াং নখলা গানানি হেঙ্গরা বুবারব খ্রৈসাওই বারসা বুরসু বারৈ মাসিং চাকরানি নকবার কসাং শিবসাখাই হাই মটম জি জি বারমানি জরা ও জরাও ন আগি সিরি সিটিনি সিমিন সিনি ত্রিপুরা হানি ত্রিপুরা সারক বসনে সামুং টাংলায়ু বাক্সা বাক্সাকাই বসনে সামুং টাংমা সালন হুগনি মাইকতাল রকব চালায়ু বছর ওয়াইসা নুখুংনি মতাই আতাই রকন আগিনি সিমি সিরি সিটিনি সিমি পুইতো চালাইয়ী বখাক কথার বাইখে কুসুং কুসুং রমই খুলুমই ফাইলাইমানি আবন নহন বসনে সামুং টাঙ্গো বসনে সামুং টাংমানি সাল গবাং মা পুইতো তুই তংমানি নুখুংনি মতাই আতাই রকন রনা এবা বারুকনা বাগৈ পদরে পদ এবা দাল বিদাল কেরং রক টঙ্গো ও মতাই রকন রনা বাগৈ পুইলান অসাই বাতিনা নাঙ্গু অসাইন চুবানা বাকি বারোয়া রকব নাঙ্গু হাইনি বাকি বসনি সামুং টাংনানি সালনি সেকাঙ্গ বুমা বসা তাকুক বুকুক কামিনি যত বরক রগ্ন তাই মারে কিচিং সংরগ্ন বায়াব চালাই যত হাকসাল সাম্পাও টংনাই তাই বাক্সা বাক্সাকে সাসা বাংবাইও টংনাই রগ্নব মতাই রথানি এবা বসনি সামুং টাংথানি মানজানা বাকি কবগু কবক জাগনাই রকব যত ন ফাইলাইয়ু কামিও ত

hai diprasarok ni bisingo lai thangjak jora rogo tabuni hai asuk nasle laima musu laima tai khamai laima rok afuru krui abuni bagino kaisano tai kaisa okra chakra rogno kaham kheno afuru borom rolaiyo bigra khangra chagnang nungnang tongnai rok jotono pal baksa khe nunglai chalai tonglai thani jotono thansakhe tonglaiyo lai thangjak jora rogo tipra sarok kaham hamya thilai thanglai kailai bolai joto jagano phan baksa khe samung tanglaiyo tai thansakhe bosoni samung tangmani salo nokphang asugono basawui nokhla tai nokbura bari rok bebagno sap sutra khlaiyi harai sibui tongthoto khlai ton ayang horai kheno kamini borok rokbo jotono phailaiyi matai warok sanam phailaiyi osai phaikeno matai renani changlaiyo bosoni samung tangmani salo matai kotor eba mohadev madev tai malima kuluma noksuma tuima matai rokno rolaiyo langmao mungsa kebengmung krui kaham krungkhe tongnani bagui matai kotor mohadev tai madev no barugui khulumui suriyo maiphang khupang মানুই হামুই চাউই তংনানি বাগুই মালিমা বাইকলুমানো বো বারুগুই সুরিউ নুখুঙ্গ হামিয়া চায়া ক্রুই সরং সরং পুরং পুরং ক্ষিপ্র শিপ্র ক্রুই খায়ই অগডু খাগডু ক্রুই খে তন্নানি বাগুই নকশু মতাইন বারুগুই সুরিউ তাই চিনি বরক রক হুক হাবাও সামুং তাংথানি নাংমানি মানুই রক দা চেখরা দামরা নিরানি গুডাল আবরক নব মতায় বগুই খুলুমলায়ু তামুগুই হেনবা ও মানিরক টঙ্গুইছে চিনি টাংমুং তুইমুং রক সামুং চাউ হই আবরকনি লগিও টাকমুং লুবমুংনি মানুই রি ওয়াসাসা সরক রসামি মাইসুকমানি রসাম রম চিনি কুসুং কুসুং মলনি সিমি তামজাকাই মানুই সাইন্ডা চম্প্রেং সুমুই দাংডু রক নব মতায় বগুই খুলুমুই সুরিলায়ু আবনো কারিব চিনি কামি গানা গিনিনি তৈমা তৈসা রগ চং সালব্রুমন টুকুলায়ু কসক কুসুম সু চিনি লংমানি দাল বিদাল সামুগ তুই নাঙ্গু আবুনি বাকি তুইও পুন্টানই সুরিলায়ু কাহাম করং হামুই চাউই তংনানি বাকি বসনে সামুং টাংথানি পুন টক তাকুম তাই তক্তি রং নাঙ্গু আয়াং অসাইব ইয়াগো ডাক খুংসা দুটি কুফুর কানই লটা ঠাইসা তৈজাক বখরক গ পাকুরি সরই খুঞ্জ করবি বুবার বারসা কানজা খুঙ্কাই বা বুসুকসে মজাঙ্গই তং নগ নুখুংনি বরক রকব যতন রি কতাল কতাল কারি

Oh, I don't know.

বলং সিকি রে বানা সাজং ইয়ং থাং রাগিয়া তাদু।

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। ঝাড়খণ্ডের গুমলা জেলার দুমলি থানা এলাকায় পুলিশ চার মাওবাদীকে গ্রেপ্তার করেছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া ডিএ পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকপত্রের প্রতিটি শর্ত যতদিন না পূর্ণাঙ্গভাবে কার্যকর করবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে ইরান আজ জানিয়েছে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচে জয়ের জন্য ভারত শ্রীলঙ্কার সামনে 372 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিবেশগত সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ব্রিক্সকে একটি অভিন্ন মঞ্চ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যেই সদস্য রাষ্ট্রগুলির মন্ত্রী, আধিকারিক, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা এই বৈঠকে একত্রিত হয়েছিলেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী যাদব মানবতায় প্রথম দৃষ্টিভঙ্গি অনুসরণ করে একটি সুস্থায়ী পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে নীতি, প্রযুক্তি এবং জনগণের অংশগ্রহণের উপর জোর দেন। তিনি জানান, 2005 থেকে 2022 সালের মধ্যে

ভারত তার দূষণের মাত্রা 37% বেশি কমিয়ে এনেছে। বর্তমানে ভারতে উৎপাদিত মোট বিদ্যুতের অর্ধেকেরও বেশি পরিচ্ছন্ন বা পরিবেশ বান্ধব উৎস থেকে আসে বলেও তিনি উল্লেখ করেন। শ্রী যাদব ব্রিক্স সদস্য দেশগুলির প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে নিয়েই ব্রিক্স এনভায়রনমেন্ট ওয়ার্কিং গ্রুপের প্রস্তুত করা 4টি তথ্য সংকলন বা নলেজ কম্পেন্ডিয়ামস প্রকাশ করেছেন। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং পুলিশ আধিকারিকদের ওপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আজ জানিয়েছে, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আগামীকাল জানানো হবে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই কমিটি আন্দোলন চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এবং মহিলা প্রতিবাদীদের সমাজ মাধ্যমে অপদস্থ করার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখবে। গত 20 জুলাই সংসদ অভিযান চলাকালীন পুলিশি অত্যাচারের অভিযোগ সংক্রান্ত সমস্ত ভিডিও ফুটেজ এবং সিসিটিভি রেকর্ডিংও কমিটিকে পরীক্ষা করে দেখার জন্য দেওয়া হবে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে চলা কক্রোচ জনতা পার্টির আন্দোলন চলাকালীন ছাত্রছাত্রীদের ওপর পুলিশ আধিকারিকদের হিংসাত্মক আচরণের বিরুদ্ধে একগুচ্ছ আবেদনের শুনানিতে বেঞ্চ আজ এই নির্দেশ দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। সফরকালে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল নাগরিকের জন্য 3 মাসের বিনামূল্যে রিচার্জের ঘোষণা করেছেন বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সরকার ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই দাবিটি মিথ্যা এবং ভাইরাল হওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে তৈরি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন কোনো প্রকল্পের অনুমোদন দেওয়া হয়নি বলেও পিআইবি জানিয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের আওতায় সারা দেশে স্কুল পড়ুয়াদের জন্য 2 কোটিরও বেশি বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করেছে। দেশব্যাপী বায়োমেট্রিক আপডেটের বিশেষ অভিযানের ক্ষেত্রে এটি একটি বড় মাইল ফলক। গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া বিশেষ অভিযানের আওতায় এখনও পর্যন্ত 1,56,000-এরও বেশি স্কুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস এর আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া দিয়ে পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। এদিন মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, 65% মহার্ঘ ভাতা ইতোমধ্যে দেওয়া হয়ে গেছে, কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী এবং ফিরদৌস আমিন দাবি করেন অনেক কর্মচারী এখনো ওই টাকা পাননি। আদালতের রায় বলা হয়েছিল বঞ্চিত সব সরকারি কর্মচারীকে বকেয়া দিয়ে দিতে হবে, কিন্তু সবাই টাকা পাননি। বিচারপতি সঞ্জয় কারল উল্লেখ করেন, রিপোর্ট অনুযায়ী 7,700 কোটি টাকা দেওয়া হয়েছে, তবে যেসব কর্মচারী এখনো বকেয়া দিয়ে পাননি মামলাকারীরা সেই তালিকা আদালতের কাছে জমা দিতে পারে। আগামীকাল আবার এই মামলার শুনানি হবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যতদিন না বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে, ততদিন পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই পদে থাকবেন বলে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ সব পক্ষের হলফনামার ভিত্তিতে 2 মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করবেন। ততদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা পদে নিযুক্তিকে অস্থায়ী হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 80টি আসনে জয়লাভ করার পর তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে মমতা ব্যানার্জি বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্বাচন করেন। যদিও তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করে বিধানসভায় চিঠি দিলে অধ্যক্ষ তাতে স্বীকৃতি দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়।
প্রবল বর্ষণের ফলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলার নদীগুলিতে বন্যা পরিস্থিতি

সৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় দামোদর নদের উচ্চ অববাহিকায় সতর্কবার্তা জারি করা হয়েছে। মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ডিভিসি অতিরিক্ত জল ছাড়তে শুরু করার ফলে আসানসোল ও বার্নপুর শহরে বন্যার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে এবং নদীগুলির ওপর বেশ কিছু সেতু এবং কজওয়ে জলের তলায় ডুবে গেছে। হিমাচল প্রদেশের সিরমৌর জেলার সিলাই তহসিলের কাফতার কাছে এক খনি ধসে আজ সন্ধ্যায় 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সিরমৌরের ডেপুটি কমিশনার প্রিয়াঙ্কা বর্মা এই ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, মৃতদের 2 নেপালের বাসিন্দা এবং 1 স্থানীয়। খনিতে এখন উদ্ধার কাজ চলছে। অন্যদিকে এই জেলারই নাহান বিধানসভা এলাকায় প্রবল বর্ষণের জেরে মাতার স্কুলের 52 পড়ুয়া এবং 12 কর্মী আটকে পড়েছেন। প্রিয়াঙ্কা বর্মা জানিয়েছেন, প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে এবং উদ্ধার কাজ শুরু হয়েছে। এদিকে সিমলা কালকা রেলপথে সোলান জেলায় ধসের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যে চাম্বা, কাংড়া এবং কুলুতে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং সিমলা, মান্ডি ও সিরমৌর জেলায় ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে স্বাক্ষরিত 14 সমঝোতা স্মারকপত্রের প্রতিটি শর্ত যতদিন না পূর্ণাঙ্গভাবে কার্যকর করবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে ইরান আজ জানিয়েছে। তেহরান এই কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় খোলার বিষয়টিকে সরাসরি বিদেশি নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার এবং সামরিক অভিযান বন্ধের সঙ্গে যুক্ত করেছে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ ওয়াগের গালিফাভ বলেছেন যে শত্রুরা যত হামলা চালাবে তারাও ততদিক কঠোরতার সাথে তা মোকাবিলা করবে। শান্তি আলোচনার জন্য সামরিক অভিযান বন্ধের সমঝোতা স্মারক স্বাক্ষরের 60 সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরপরই ইরান এই হুঁশিয়ারি দিল। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের নিয়াজ দ্বীপে আজ দুপুরে 6.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব নিয়াজের 147 কিলোমিটার দূরে মাটির 29 কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। এ পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। পাকিস্তানের সুপ্রিম কোর্ট জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরের নির্দেশ দিয়েছে। আদালত নির্দেশে আরও বলেছে যে প্রতি সপ্তাহে ইমরান খান ও তার পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ দিতে হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং তার বোনকে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ভারত শ্রীলঙ্কার সামনে 372 লক্ষ্য রেখেছে। আজ চতুর্থ দিন জাপানের বিরতির আগে ভারতের দ্বিতীয় ইনিংস 193 শেষ হয়। ঋষভ পন্থ 66 এবং দেবদত্ত পারিকাল 44, কেএল রাহুল 35 রান করেন। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 462 রানের জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিল 284 রান। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা দিনী ককতমা বুবাগ রকংখা বসকাং সেপ্টেম্বর তালনি চিসনি সালমারি নিসিমি দিল্লি কতালো সেমিকন ইন্ডিয়া নই সাই নই চিদক উলবা বেরেম সেং জাগানো ব্রিক্স দংখর মন্ত্রী রকনি ফিলচি নই ককলাম সালাইমা তিনি দিল্লিনি ভারত মণ্ডপম সংসার জাখা হামক্রাই গনাং সামং বুতাং সরাই সরাই তনিনানী কক বিদি রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ব হাপাং ব সংথং সকাত নই সাই নই চিবা ইয়াফানা সাকলাইখা তাবু ককতমা শুক্রবৈ বসকাং সেপ্টেম্বর তালনি চিসনি সালমারি নিসিমি দিল্লি কতালো সেমিকন ইন্ডিয়া নই সাই নই চিদক উলবা বেরেম চেংজাগানো নখা সালতামনি অ ইভেন্টও কাইব্রী চিনি কবাং হাকতনি কাইনৈরা ব্রী চি কোম্পানিতে বারানি কবাং ফুনুকনাইরক মানজাগানো তিনি দিল্লি কতালো ককতমা থুমনাইরকনি থুমো কেন্দ্রনি ইলেকট্রনিক্স তে ককথুম তাংসেপ নাইখুংনি তাংরা এস কৃষ্ণ শাখা অ ফুনুকমুঙ্গ জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া জার্মানি তে নেদারল্যান্ডসনি কাইদ খায়ুং বেরেমনি পেভেলিয়ন্স তঙ্গানো মন্ত্রীবক্ষরক নরেন্দ্র মোদী আবনো চেঙ্গেরিবানো ব আমেরিকা জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর জার্মানি নেদারল্যান্ডস তে মালয়েশিয়ানি সিও রকবাই ককলাম সালাইমানো তৈজোলানো সেমিকন ইন্ডিয়া কনফারেন্সনি তাকলাইনি ওয়ান

0: ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি কাসকু অভিষেক দেব রায়, ত্রিপুরা প্রদেশ প্রভারী ডক্টর রাজদীপ রায় নখবই তাই কুবনি রক দিনে শালগ্রাহাঙ্কর বিলুনিয়া বখাক্তে সাক্ষামনগর রুগী কল্যাণ সমিতি নি বান্দা কাইসা সংসার জাখা বান্দা এমএলএ দীপঙ্কর সেন ও সাক্ষামনক নি জেনেরিক বিথি তে কাইসা কাউন্টার ফিয়ক না তে টিকিট নি সামং বতাং চাসারেনান তুই ফানবক্সিনী ককনা রেখা পান্ডা মানজাখা বিলুনিয়া পুর পরিষদ নি চেয়ারম্যান নিখিল চন্দ্র গুপ হাঙ্কর নাইকলফাং মোহাম্মদ সাজ্জাদ পি হাঙ্কর নি সাক খামদা গিফাং অকরা ডক্টর জ্যোতির্ময় দাস আকর্ষণ শালগ্রাম হাঙ্কর শান্তির বাজার নি সেন্ট্রাল স্কুলত তিনি নিশিমি নখা শালনৈ নি ইউথ পার্লামেন্ট চেংজাখা সেন্ট্রাল স্কুল নি শিলচর কেন্দ্রনি বিসিং টংমা কাইচার রংনক নি শ্রৃঙ্গাই শ্রৃঙ্গাই জগরক আরো মানজাখা পান্ডানো চেঙ্গেরিখা এমএলএ প্রমোদ রিয়াং লামদিং বদরপুর রুট ট্রেন থাংলাইসু তাবু কাহাম নতঙ্গো এনএফ রেলওয়ে নি বখাক্তি সাজাখা তিনি তৈ খনা হর আগরতলানি সিমি নারেঙ্গে ট্রেন থাংনানি লামরবানু হরনি দামচিসা সতী থামচি নারেঙ্গিনি সিমি আগরতলা ট্রেন ফাইনানি লামরবানু হর দামচি সতী থামচিও শ্রৃঙ্গাই রকনি বিশেং মেন্টাল হেলথে সাকাম টংনানো ফানবক্সিনী হাসিনী কাই থামচিনী ডিগ্রি কলেজ আলাইদা চেতন গনাং সামুং বতাং তিনি নিশিমি চেঙ্গি রেজাখা ন্যাশনাল হেলথ মিশন তাই ত্রিপুরা সুন্দরী বখাক্তে সাকাম তাই এন এস কলেজ নি কাউন্সিল ক্লাব নি কথা লাইমুংবাই উদয়পুর নি নেতাজি সুভাষ কলেজ নি ক্যাম্পাসা ও তাং বতাংনো চেঙ্গি রেজাখা পান্ডানো চেঙ্গি রেখা উদয়পুর পুর নাইখাইনি চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার হাপাং বসংথং সকাত নই সাই নই চিবা ইয়াফারনা সাকলাইখা ভারত নি ব্রী ব্যাডমিন্টন খড়ক নিকাই থাই তৃষা জলি তে গায়ত্রী গোপীচাঁদ নখবই খড়ক সিস নি থাই রক কাহাম কুকমান মারিনি বাকি অর্জুন সকাত ইয়াফারনানি সাকলাই জাখা চাকরা ফুটবলার ইসাইয়া আরুমাই নাই গমন অর্জুন সকাত লাইফ টাইম বরম ইয়াফার জাগানো এথলেটিক্স কোচ পরবীর সিং বক্সিং কোচ সুতেলাল যাদব তে শুটিং কোচ নেহা নন্দকুমার চৌহান দ্রোণাচার্য সকাত ইয়াফার জাগানো পুনে নি আর্মি প্যারালম্পিক রাষ্ট্রীয় খেল প্রোৎসাহান সকাত ইয়াফার জাগানো শিকলাতেই থাইখুনি বখাক্তি সাজাকা থাই বাবায় খা থাংসার মংতাই বরম ইয়াফারনানো নাহারে বিশি ব্রুম ব্রুম বসং থং সকাত ইয়াফার জাগো তাবুক নবার্তিবারী ককতমা বস্কাং দামনৈচি ব্রীয় হাস্তেনি সিপাহী জলা সালগ্রা সালথাংতাই গুমতি হাঙ্কর ফেরাঙ্ক গৈবাতৈ বাবুই মানুহনী হজাক মংরেখা নবার্তিবা নাইখং খনা সালনি সাকানি তুমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামাব নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈ মানো তিনি সালনি সাকানি তুমারি তংমানি থামচি বা দশমিক বা ডিগ্রি সেলসিয়াস তাই খামাব নৈচি দক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস ককতমা পাইনানি সিগাং ককতমা বুবাগ্রক তৈ বৈশা সাফিরু বস্কান সেপ্টেম্বর তালনি জি সিনি সালমারি নিসিমি দিল্লি কতাল সেমিকন ইন্ডিয়া নৈ সাই নৈ চিদক উলবা বেরেন চেংজাগানো ব্রিক্স তংখর মন্ত্রী রকনি ফিল চীনে ককলাম সালাইমা তিনি দিল্লি নি ভারত মন্ডপম সংস্থা জাখা হামক্রাই গেনাং সামং বুতাঙ্গ স্রাই স্রাই তরিনানি কক বিতিরেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাপাং বসংথং সকাত নৈ সাই নৈ চিবা ইয়াফানানি সাকলাইখা ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ্য পাইখা উলনি ককতুমা আবাই এঙ্গানো খনাফুং দামসনি তামৈ সঠি ব্রৈচিব
1: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है
2: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে ভারতে এক এক করে ৩০ লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in

কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নয়নমূলক কাজ স্বচ্ছ রাখার পরামর্শ দিয়েছেন। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে উৎসাহিত করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, ভারতে দূষণ মাত্রা 37% বেশি হ্রাস পেয়েছে। উত্তর পূর্ব গ্যাস গ্রিড এবং জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে সংযুক্ত হল নাগাল্যান্ড। জাতীয় ক্রীড়া পুরস্কার 2025 ঘোষিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা বজায় রাখতে পরামর্শ দিয়েছেন। আজ সচিবালয়ে অনুষ্ঠিত রাজ্যস্তরের দিশা কমিটির বৈঠকে তিনি এই পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নমূলক প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করে এর সুফল প্রান্তিক স্তরের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে মাঠ পর্যায়ের বাস্তব সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা যাতে জনগণ সহজে পান তা নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠকে গ্রাম উন্নয়ন, আবাসন, পানীয় জল, স্বচ্ছ ভারত মিশন, নগর উন্নয়ন, শিক্ষা, কৃষি, দক্ষতা উন্নয়ন ইত্যাদি দপ্তরের প্রকল্পগুলির অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে সাংসদ কৃতি দেবী দেববর্মা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, কিশোর বর্মন, বিধায়ক মনোজ কান্তি দেব, অন্তরা দেব সরকার, বীরজিৎ সিনহা, শৈলেন্দ্র চন্দ্র নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। ছাত্র ছাত্রীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের 32টি ডিগ্রি কলেজে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। NHM ও ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের যৌথ উদ্যোগে আজ উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে এই কর্মসূচির সূচনা হয়। উদ্বোধন করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক, মানসিক চাপ মোকাবিলা নিয়ে আলোচনা করেন জাতীয় মানসিক NHM এর আধিকারিক ডাক্তার উদয়ন মজুমদার এবং ইনস্টিটিউট ফর কেরিয়ার অ্যাডভান্সমেন্টের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে উৎসাহিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। আজ আগরতলার প্রজ্ঞাভবনে জাতীয় মহাকাশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি মহাকাশ গবেষণায় ইসরোর ধারাবাহিক সাফল্যের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের প্রধান ডক্টর শ্যাম এস কুন্ডু ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের প্রধান সচিব চৈতন্যমূর্তি বলেন, জাতীয় মহাকাশ দিবসের মূল লক্ষ্য হল মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের অগ্রগতি সম্পর্কে ছাত্র ছাত্রীদের অবহিত করা। অনুষ্ঠানে আগরতলা শহরের প্রায় 15টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। আজ দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক দীপঙ্কর সেন এই হাসপাতালে জেনেরিক ওষুধের আরও একটি কাউন্টার খোলা ও টিকাকরণ কর্মসূচি সফল করার উপর জোর দেন। উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস। দক্ষিণ জেলার শান্তিরবাজারস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে আজ থেকে দুদিনের যুব সংসদ শুরু হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের শিলচর আঞ্চলিক কেন্দ্রের অধীনে থাকা 8টি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যুব সংসদে অংশ নেন। উদ্বোধন করেন বিধায়ক প্রমোদ রিয়াং। খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জেলাভিত্তিক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অবর্ণা সিংহ রায়। উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিষ নাথ শর্মা, জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেববর্মা। খোয়াই জেলার 18টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেমিনারে অংশগ্রহণ করে। লামডিং বদরপুর রুটে ট্রেন চলাচল এখনও নিয়ন্ত্রিত রয়েছে। NF রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, আজ ও আগামীকাল রাতে আগরতলা থেকে নারিঙ্গির উদ্দেশ্যে ট্রেন ছাড়বে রাত 11:30, নারিঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে ট্রেন ছাড়বে রাত 10:30। আজ রাজ্যে পূজিতা হচ্ছেন মা মনসা। শ্রাবণ সংক্রান্তির দিনে মনসা দেবীর বিশেষ আরাধনা করার প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। আগরতলায় দুর্গাবাড়ি ছাড়াও গৃহস্থ বাড়িতে মনসা পূজার আয়োজন করা হয়েছে। দুর্গাবাড়িতে মনসা পুজো উপলক্ষে সকাল থেকে মন্দিরে জনসমাগম হয়েছে। শ্রাবণ সংক্রান্তিতে সর্বদর্শক থেকে রক্ষা ও পরিবারের মঙ্গল কামনায় ভক্তরা মনসা দেবীর আরাধনা করে থাকেন। রাজ্যে ভিলেজ কমিটি ও পুরসংস্থাসমূহের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আজ আগরতলায় প্রদেশ বিজেপির উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায়, ত্রিপুরা প্রদেশ প্রভারী ডক্টর রাজদীপ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআর।

নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ব্রিক্সে পরিবেশ মন্ত্রীদের দ্বাদশতম বৈঠক নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হয়েছে। সদস্য দেশগুলির মন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞদের মধ্যে অর্থবহ আলোচনা, ঐক্যমধ্য গড়ে তোলা এবং পরিবেশগত সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এই বৈঠক একটি মঞ্চ হিসেবে কাজ করছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বৈঠকে সভাপতিত্ব করেন। আজকের বৈঠকের মূল ভাবনা হল নতুনত্ব গ্রহণ, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়ন। সভায় শ্রী যাদব মানবতাকে অগ্রাধিকার দেওয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে একটি সুস্থায়ী পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে নীতি, প্রযুক্তি এবং জন অংশগ্রহণকে সমন্বিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ভারত 2005 থেকে 2022 সালের মধ্যে দূষণ নিয়ন্ত্রণ নিঃসরণের মাত্রা 37% বেশি হ্রাস করেছে। তিনি জানান, ভারতের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার অর্ধেকেরও বেশি এখন পরিবেশ বান্ধব বা পরিচ্ছন্ন উৎস থেকে আসে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী আজ জানিয়েছেন, দেরগাঁও ডিমাপুর পাইপলাইন চালু হওয়ার ফলে নাগাল্যান্ড এখন উত্তর পূর্ব গ্যাস গ্রিড এবং জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে। সামাজিক মাধ্যমে তিনি বলেন, এই পাইপলাইন চালু হওয়া উত্তর পূর্ব ভারতকে দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এই অঞ্চলকে একটি প্রকৃত সমন্বিত গ্যাসভিত্তিক অর্থনীতির দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের তরফে ঘোষণা করা হল জাতীয় ক্রীড়া পুরস্কার 2025। খেলাধুলায় অসামান্য অবদানের স্বীকৃতি দিতে প্রতিবছর এই জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়। ভারতের অন্যতম সেরা মহিলা ব্যাডমিন্টন ডাবলস জুটি তৃষা জোলি ও পুলেল্লা গোবিচাঁদের পাশাপাশি বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে আরও 15 জন খেলোয়াড়কে খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হবে। প্রবীণ ভারতীয় ফুটবলার ইসাইয়া আরু মাইনায়গমকে সম্মানজনক লাইফটাইম অর্জুন পুরস্কার প্রদান করা হবে। অ্যাথলেটিক্স কোচ পরবীর সিং, বক্সিং কোচ ছোটলাল যাদব এবং শুটিং কোচ নেহা নন্দকুমার চৌহানকে দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত করা হবে। অন্যদিকে পুনের আর্মি প্যারালিম্পিক নোটকে দেওয়া হবে রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার। দক্ষতা উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় রাজ্যের তৃতীয় চাকুরি মেলা আজ কৈলাসহরের আইটিআই প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। আজকের মেগা চাকুরি মেলায় 13টি চাকুরি প্রদানকারী প্রতিষ্ঠানের 9,717টি পদের জন্য ইন্টারভিউ দেন কর্মপ্রার্থীরা। দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা প্রদীপ কে আকাশবাণীর জেলা সংবাদদাতাকে জানিয়েছেন, রাজ্যের প্রতিটি জেলায় এই ধরনের চাকুরি মেলার আয়োজন করা হবে। চাকুরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক মেঘা জৈন, জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার গোলাম সাদেক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী 17ই সেপ্টেম্বর নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026 পঞ্চম পর্বের সূচনা হবে। তিন দিনের এই ইভেন্টে 40টিরও বেশি দেশ থেকে প্রায় 240টি কোম্পানি এবং 500-এর বেশি প্রদর্শক অংশ নেবেন। আজও নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণান জানান, এই প্রদর্শনীতে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জার্মানি এবং নেদারল্যান্ডসের 6টি আন্তর্জাতিক প্যাভিলিয়ন থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করবেন। তিনি আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি, নেদারল্যান্ডস এবং মালয়েশিয়ার সিইওদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করবেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, সেমিকন ইন্ডিয়া কনফারেন্সের পঞ্চম পর্বের মূল ভাবনা হচ্ছে সিলিকন টু সিস্টেমস এন্ড বিল্ডিং দ্য ইকোসিস্টেমস। মন্ত্রক জানিয়েছে, সম্মেলনের সময় সেমিকন্ডাক্টর শিল্পে নারীর ক্ষমতায়ন এবং নেতৃত্ব বিষয়ক একটি বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হবে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, সিপাহী জেলা, দক্ষিণ গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নয়নমূলক কাজ স্বচ্ছ রাখার পরামর্শ দিয়েছেন। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে উৎসাহিত করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, ভারতে দূষণ মাত্রা 37%-এর বেশি

0: आत्मनिर्भर भारत के आह्वान से दो बड़े कदम आज देश को समर्पित किए जा रहे हैं। गौ सॉर्ट स्वदेशी सेक्स सॉर्टिंग तकनीक से बछड़ी पैदा होने की सफलता दर 90% है, जिससे 8 करोड़ डेयरी किसानों को लाभ होगा। राष्ट्रीय गोकुल मिशन के अंतर्गत राष्ट्रीय डेयरी विकास बोर्ड और ICAR NBAGR के साझा वैज्ञानिक कार्यक्रम से विश्व में पहली बार देशी गाय और भैंस में अच्छे नस्ल की त्वरित पहचान के लिए गौ चिप और महिष चिप नामक जेनोमिक चिप तैयार कर लिए गए हैं, जिनसे नस्ल सुधार कार्यक्रम दुगनी तेजी से चल पाएंगे। ये सुविधा कोई भी किसान NDDB के काफ लैब एवं KLDB के लैब से उचित दाम पर ले सकते हैं। प्रधानमंत्री जी के कुशल नेतृत्व में कृषि और पशुपालन के समन्वित विकास से भारत आत्मनिर्भर बन रहा है और सरकार किसानों को सशक्त बनाने के लिए प्रतिबद्ध है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: সেদিন ঘোষবাবু লং ড্রাইভে বেরিয়েছিলেন, তখনই তার কানের কাছে গুনগুন শুরু করল একটি মাছি। ঘোষবাবু তাকে মারলেন না, কিন্তু ভাগ্য তাকে জোরে একটা ধাক্কা মারল। গাড়ির বনেটে একটা বড় ডেন্ট পড়েছিল, কিন্তু ঘোষবাবুর চেহারায় রাগের লেশ মাত্র ছিল না। বরং উনি হেসে বললেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার গাড়ির মেরামতের খরচা ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া
3: ইন্স্যুরেন্স লিয়া। RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: कानूनी सहायता टेलीलॉके ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: विज्ञापन बिरतर पर फिर एलम अनुष्ठने এখন শুনবেন পড়াশোনা।
2: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা। পড়াবেন শিক্ষক শ্রী নীলোৎপল চৌধুরী।
3: তোরা সবাই ভালো আছো তো? আমরা গতদিন পড়েছিলাম কীভাবে বস্তু আহিত হয়, কীভাবে আমরা পরিবাহীকে আহিত করতে পারি, কীভাবে অন্তরক আহিত হয়। আজ আমরা পরের বিষয়গুলি দেখব। দেখো, আমরা গতদিন দেখেছিলাম যে মুক্ত আধান থাকে, ইলেকট্রনকে আমরা বলেছিলাম এগুলি সহজেই সরানো যায়। তাই কোনো বস্তু যখন আবিষ্ট হয় তখন আমরা এক ধরনের আধানকে বলে থাকি মুক্ত আধান, আর এক ধরনের যে আধান তাকে বলে থাকি বদ্ধ আধান। ব্যাপারটা কি, মনে করো একটা আহিত বস্তুকে একটা অনাহিত বস্তুর পাশে আনা হলো। আনার পর আমরা কি দেখলাম, যে বস্তুটা আহিত নয় সেই বস্তুটার যে প্রান্ত আহিত বস্তুর পাশে আছে সেখানে বিপরীত জাতীয় আধান, এবং দূরের যে প্রান্ত সেখানে সমজাতীয় আধান আবিষ্ট হয়। এই যে নিকটবর্তী প্রান্তের যে আধান তাকে আমরা বলে থাকি বদ্ধ আধান, এবং দূরবর্তী প্রান্তের যে আধান তাকে বলে থাকি আমরা মুক্ত আধান। বদ্ধ আধান কিন্তু দূরে এগুলিকে সরানো যায় না, কিন্তু মুক্ত আধানকে সহজেই স্থানচ্যুত করা যায়। হাত দিয়ে ছুলেই কিন্তু মুক্ত আধান আবিষ্ট বস্তু থেকে চলে যায়। এবার এই যে আকর্ষণ আমরা লক্ষ্য করি দুটো বস্তুর মধ্যে, যে যখন একটা আহিত বস্তুকে অনাহিত বস্তুর পাশে আনা হয় তখন অনাহিত বস্তুটা আকৃষ্ট হয়, সেই যে আকর্ষণ, তাই আমরা পর্যবেক্ষণ করি আমরা কী দেখব, যে আকর্ষণের আগে কিন্তু

আবেশ ঘটে। প্রথম বস্তুটা আবেশিত হয়, তারপর দুটো বস্তুর মধ্যে আকর্ষণ ঘটে। কীভাবে হচ্ছে আমি দেহ মনে করো, একটা ধনতরিতে আহিত কাচের দণ্ডকে আমরা একটা অনাহিত দণ্ডের পাশে আনলাম। এই পাশে আনলাম, তাতে কি হবে, যে প্রান্তটা পাশে আছে সেখানে আমরা জানি কাচের দণ্ডে কী ছিল, ধনাত্মক আধান। ফলে যে দণ্ডটা আমরা আবেশিত করব সেই দণ্ড থেকে মুক্ত ঋণাত্মক আধান যেগুলি আছে সেগুলি কাচের দণ্ডের দিকে আকৃষ্ট হবে, কারণ কাচের দণ্ড ধনতরিতে আহিত। এতে হলো কি, যে প্রান্তটা কাচের দণ্ডের পাশে আছে সেখানে সৃষ্টি হয়ে যাবে ঋণাত্মক আধান, আর দূরবর্তী প্রান্তে সৃষ্টি হয়ে যাবে ধনাত্মক আধান। এখন আমরা জানি বিপরীত জাতীয় তড়িতের মধ্যে আকর্ষণ হয়, তার মানে কি, কাচ ধনাত্মক আর আমরা যেটার পাশে আনিয়েছিলাম সেটা হয়ে গেছে, এই প্রান্তটা হয়ে গেছে ঋণাত্মক। এখন ধনতরিতে আর তড়িতে আকর্ষণ হয়, তাই অনাহিত বস্তুটা তখন আকৃষ্ট হবে। তার মানে কি দাঁড়ালো, যে তড়িৎ আকর্ষণের পূর্বে তড়িৎ আবেশ ঘটে। এবার একটা এই তড়িৎ আহিতকরণ সম্বন্ধে খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা জানব, তা হলো আহিত পরিবাহীর আধান সবসময় কিন্তু পরিবাহীর উপরে পৃষ্ঠে অবস্থান করে। তুমি কোনোভাবেই কোনো গলীয় বস্তু বা যে বস্তুটার ভিতর বা দুটো দিক আছে ফাঁপা বস্তু, সেই ফাঁপা বস্তুর ভিতর দিকে কিন্তু আহিত করতে পারবে না। সবসময় দেখবে আধানটা পৃষ্ঠে উপরে থাকে। সহজ পরীক্ষার দ্বারা কিন্তু আমরা দেখাতে পারি। কিভাবে দেখাবো, আমরা ফেরাডের প্রজাপতি জাল পরীক্ষা আছে, সেই পরীক্ষার দ্বারা আমরা সহজেই দেখাতে পারি যে একটা বস্তুকে যখন আহিত করা হয় তখন আধান তার বাইরের পৃষ্ঠে থাকে। ফেরাডের প্রজাপতি জালকে যদি আমরা আহিত করি, আমরা আধান পরীক্ষক দিয়ে পরীক্ষা করলে দেখব যে প্রজাপতি জালের ভিতর দিকে কোনো আধান নেই, বাইরের পৃষ্ঠে আধান অবস্থান করছে। এবার আমরা প্রজাপতি জালটাকে উল্টে দিলাম, তার মানে কি হলো, বাইরের যেটা দিক ছিল সেটা ভিতরে চলে গেল আর ভিতরের দিকটা বাইরে চলে এলো। সাধারণ বুদ্ধিতে কি মনে হয়, যে বাইরের পৃষ্ঠের আধান ভিতরে চলে এসেছে, তার মানে এবার ভিতরের পৃষ্ঠেও আধান থাকবে। আমরা যদি আবার পরীক্ষা করি আমরা কি দেখব, আমরা দেখব যে আধান কিন্তু এখনও বাইরের পৃষ্ঠে আছে, ভিতরের পৃষ্ঠে কোনো আধান নেই। তার মানে কি জানলাম, যে আহিত পরিবাহকের আধান সর্বদা পরিবাহকের উপর পৃষ্ঠে অবস্থান করে। এ ধর্ম কিন্তু অনেকগুলি প্রয়োজনীয় কাজে আমরা ব্যবহার করি, যেমন তড়িৎ পর্দা। আমরা এই যে আহিত পরিবাহকের আধান সর্বদা পরিবাহকের উপর দিকে থাকে সেই ধর্ম কাজে লাগিয়ে আমরা কী করতে পারি, তড়িৎ পর্দা তৈরি করতে পারি। কী জিনিস তড়িৎ পর্দা, যেই পর্দা দিয়ে আমরা পর্দার ভিতরে কিছু রেখে তাকে তড়িৎ প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখতে পারি। এটা করা হয়, দেখো এটা করার জন্য আমরা করি কি, যে কোনো তারের জালি মনে করো, সেই তারের জালির ভিতরে যদি কোনো বস্তুকে রাখা হয় তখন হয় কি, আহিত করলে তারের জালিটা আহিত হয়ে যায়, কিন্তু ভিতরে কোনো বস্তু রাখলে সেই বস্তুতে কিন্তু আমরা আধান প্রবেশ করতে পারি না, মানে ভিতরের দিকটা আহিত হয় না। এভাবে কোনো স্থানকে তড়িৎ প্রভাব থেকে মুক্ত রাখা যায়। এবার আমরা এই যে আমরা কোনো বস্তুকে আহিত করি তাতে কী হয়, আধান সৃষ্টি হয়। সেই আধান বস্তুতে কীভাবে বিস্তৃত থাকে তা আমরা জানব। অর্থ হলো, তুমি একটা গোলককে আহিত করলে সেই গোলকের পৃষ্ঠের সবখানে কি আধানের পরিমাণ সমান থাকবে, নাকি কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি হবে। যদি গোলক না হয়ে একটা চতুস্তলক হয় সেক্ষেত্রে কি হবে, সেখানে কি সব জায়গায় আধানের পরিমাণ সমান থাকবে, এটা আমরা জানব। এই যে আধানের পরিমাপ, পরিবাহী পৃষ্ঠের বিভিন্ন জায়গায় আধানের পরিমাণ, তাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। আমরা যদি চৌপল নিই, সমকোণী চৌপল, তাকে যদি আহিত করি, আমরা পরীক্ষা করলে দেখতে পারব যে সমতল যে পৃষ্ঠগুলো সেগুলিতে আধানের পরিমাণ সব জায়গায় সমানই, কিন্তু কোণা যেগুলি আছে, সূক্ষ্মকোণ যেগুলি আছে, শীর্ষকোণ যেগুলি,

গুণাবলীতে কিন্তু আধানের পরিমাণ অনেক বেশি, যে সূচ্যগ্র স্থানে আধানের পরিমাণ বেশি হয়। এই যে যেখানে কুণা বেশি, যে সূক্ষ্ম স্থান যেগুলি, সেগুলিতে আধানের পরিমাণ বেশি হওয়ার যে ধর্ম, সেটাকেও কিন্তু আমাদের প্রয়োজনে আমরা কাজে লাগাই। এবার আমরা দেখব কিভাবে এই যে আধানের বন্টন, তাকে আমরা আমরা আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগাই। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই এই তীক্ষ্ণাগ্র স্থানে আধানের পরিমাণ বেশি হওয়ায় কি ঘটে। মনে করো একটা বস্তুকে আহিত করা হলো, তার একটা অংশ সূচল, বস্তুটা যদি ঋণতৈতাহিত হয় মনে করো, তার মানে কি হবে, এই সূচল জায়গায় ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি হবে। সেখানে ইলেকট্রনের পরিমাণ বেশি হওয়ায় ইলেকট্রন বিকর্ষণ করবে, ফলে আধান তার পারিপার্শ্বিকে যে বায়ু আছে সেখানে আস্তে আস্তে ওই ধরনের বায়ুকে তৈতায়িত করতে শুরু করবে, অর্থাৎ বস্তুটা থেকে তড়িৎ কমতে থাকবে আর পাশের যে বায়ু সেই বায়ু আয়িত হতে থাকবে আবেশের ফলে। তার মানে কি হবে, যদি আমাদের বস্তুটা ঋণতৈতায়িত হয়, পাশের বায়ু আবেশের ফলে হয়ে যাবে ধনতৈতায়িত। আর ধনতৈতের কি ধর্ম, ইলেকট্রনকে আকর্ষণ করা, তার মানে সূচ্যগ্র স্থান থেকে কিন্তু ইলেকট্রন আকর্ষিত হবে, তার মানে ক্ষরণ প্রক্রিয়া চলতে থাকবে এবং দ্রুত যে বস্তুটা আমরা আহিত করেছিলাম সেই বস্তুটা নিস্তড়িত হতে শুরু করবে। তোমরা পত্রিকা খুললে প্রায় দেখতে পাও, নিউজে দেখতে পাও যে বজ্রপাতে লোকের মৃত্যু হচ্ছে, গবাদি পশু বজ্রপাতের ফলে মারা যায়, প্রায় সমস্ত পৃথিবীতেই এই বজ্রপাতের ফলে লোকের মৃত্যু হচ্ছে। তো লক্ষ্য করলে দেখবে এই যে বজ্রপাত কিন্তু সব জায়গায় হয় না, কোন জায়গায় হয় বজ্রপাত দেখবে, যারা মারা যায় সবাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই খোলা মাঠে থাকে, খোলা মাঠে থাকলে কৃষকরা বজ্রপাতে বেশি মারা যায়, গ্রামাঞ্চলে বেশি বজ্রপাত ঘটে। তো আমরা এই বজ্রপাত থেকে রক্ষা করার জন্য বজ্র নিবারক ব্যবহার করে থাকি। এই যে বজ্রপাত, সেটা বেশি কোথায় হয়, উঁচু বাড়িতে বা উঁচু গাছে। কারণ কি, উঁচু গাছ পরিবাহী, উঁচু বাড়ি পরিবাহী। তো উঁচু বাড়িকে আমরা যদি বাঁচাতে চাই বজ্রপাত থেকে কি করতে হবে আমাদের, দেখো মেঘ বিভিন্ন প্রাকৃতিক কারণে আহিত হয়, ধনতৈতায়িত হতে পারে বা ঋণতৈতায়িত হতে পারে। সেই আহিত মেঘ যখন কোনো উঁচু বাড়ির উপরে আসে, তখন উঁচু বাড়ি ওই তৈতায়িত মেঘ এবং পৃথিবীর মধ্যে তড়িৎমুখন ঘটে, এবং সেই তড়িৎ যেহেতু বাড়ি পরিবাহী, সেই বাড়ি দিয়ে প্রবাহিত হয় বা উঁচু গাছ দিয়ে প্রবাহিত হয়, তাতে কি হয়, উঁচু বাড়ি বা গাছে প্রচণ্ড তাপ সৃষ্টি হয়, যে তাপের ফলে বাড়ি বা গাছ জ্বলে যেতে পারে। এই দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্যই কিন্তু আমরা বজ্র নিবারক ব্যবহার করে থাকি। এটা খুব সহজ জিনিস বজ্র নিবারক, এটা কি, এটা একটা পরিবাহী দণ্ড যার উপরের দিকটা সূচলো থাকে আর নিচের দিকটা বাড়ির মাটির গভীরে পুঁতা থাকে। এবার হলো কি, যখন কোনো তৈতায়িত মেঘ উঁচু বাড়ির ছাদের উপরে এলো, তখন কী ঘটবে, আবেশের ফলে এই যে আমরা বজ্র নিবারক দণ্ড রেখেছিলাম উপরে, তা আহিত হবে। আর যেহেতু আবেশ ঘটেছে, মেঘের যে তড়িৎ তার বিপরীত তড়িৎগ্রস্ত হবে সূচল দণ্ডটি, আর যেহেতু প্রান্তটা সূচল সেখান থেকে কি হবে, তড়িৎ ক্ষরণটা বেশি হবে, ফলে বিপরীত তড়িতের ফলে মেঘের যে আধান সেটা প্রশমিত হবে, আর আবেশের ফলে সূচল প্রান্তে যে তড়িৎ সৃষ্টি হয় সেটা হলো বদ্ধ আধান, আর দূরবর্তী প্রান্তে যে তড়িৎ সৃষ্টি হয় তা হলো মুক্ত আধান। মুক্ত আধান আমরা জানি সহজেই মাটিতে চলে যেতে পারে, তার মানে তড়িতের একটা অংশ কিন্তু মাটিতে চলে গেল, আর একটা অংশ কি হলো, আবেশের ফলে বদ্ধনাত্মক আর ঋণাত্মক তড়িতে প্রশমিত হলো। এভাবে যতই তৈতগ্রস্ত মেঘ ছাদের উপর আসবে ততই কি হবে, কিছুটা অংশ নষ্ট হয়ে যাবে মাটিতে চলে যাওয়ার ফলে, আর একটা অংশ কি হবে, প্রশমিত হয়ে যাবে। তাই বাড়ি দিয়ে আর তড়িৎমুখন ঘটবে না, এবং উঁচু বাড়ি বা গাছ, গাছে তো সম্ভব না, উঁচু বাড়িতে আমরা, উঁচু বাড়ি, এই জন্যই আমরা বজ্র নিবারক দণ্ড লাগাই।

যাতে তৈতমুখন না ঘটতে পারে। এবার আমরা এই যে বজ্র নিবারক দন্ড ব্যবহার করব, তার কিন্তু কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। এই ধর্ম গুণগুলি থাকলে ওইটা ভালো কাজ করবে। কি গুণগুলো? আমরা যে পাত নেব সেটা কিন্তু প্রচণ্ড উত্তপ্ত হতে পারে, তাই আমরা এমন পাত নেব যাতে ওটা গলে না যায়। আমরা এমন পাত নেব যাতে কোনো ভাঙা অংশ না থাকে, তৈত পরিবাহিত হতে পারবে না। আর সুচলো মুখ আমরা একটা না নিয়ে অনেকগুলো নেব, যাতে ক্ষরণ প্রক্রিয়াটা পরিমাণে বেশি হয়। এবার আমরা আরও কিছু সাবধানতা অবলম্বন করতে পারি যাতে বজ্রপাত থেকে বাঁচা যায়। যখন বজ্রপাতের সম্ভাবনা আছে আমরা কোথায় থাকব? আমরা চেষ্টা করব যে সমস্ত বাড়িতে, সেই সমস্ত বাড়িতে থাকার যে সমস্ত বাড়ি লোহার কাঠামোতে তৈরি, যে সমস্ত বাড়িতে বজ্র নিবারক দণ্ড লাগানো আছে, আবার যে সমস্ত বাড়ির দেওয়াল ধাতব মাটির সঙ্গে যুক্ত আছে, আবার কোনো সময়ই আমরা কোথায় থাকব না, আমরা উঁচু গাছের নিচে থাকব না, টেলিগ্রাফ বা টেলিফোন পোস্টের পাশে থাকব না, উঁচু মাটির দেওয়াল তার থেকে দূরে থাকব। কারণ সেইসবের সংস্পর্শে থাকলেও কিন্তু যদি বজ্রপাত ঘটে আমাদের শরীরে তৈতায়িত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই বজ্রপাত থেকে বাঁচার জন্য আমরা যেমন নিজেরা সাবধান থাকব, আর যারা জানে না তাদেরও কিন্তু আমরা এই ব্যাপারে সাবধান করব, যাতে একটু সচেতন থাকলেই কিন্তু এই বজ্রপাতের ভয়াবহতা তার থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। এবার দেখো আমরা পড়ব, আমরা আধান পড়েছিলাম, সেই আধানের দুটো আধানকে পাশে আনলে কী ঘটে এটা বিজ্ঞানী কুলম লক্ষ্য করেছিলেন। কুলম এই দুটো আহিত কণা তাদের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে গাণিতিকভাবে তার মান নির্ণয় করেছিলেন। উনি একটা সূত্র দেন, সূত্রটা কিন্তু মহাকর্ষ সূত্রের সাথে তার মিল আছে। সূত্রটা কীরকম? যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার কুলম্বের সূত্র কিন্তু সব জায়গায় প্রযোজ্য হবে না, কিছু শর্ত আছে। সূত্রটি কেবল বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আহিত বস্তুগুলির আকার তাদের পারস্পরিক দূরত্বের তুলনায় নগণ্য হতে হবে, তবেই আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারব। আমরা যদি গাণিতিকভাবে চিন্তা করি কি দেখব, মনে করো দুটা বিন্দু আধান Q1 Q2, তাদের মধ্যে দূরত্ব স্মল r, তাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি ক্যাপিটাল F হয়, তো কুলম্ব কী বলেছেন যে F ভেরিজ অ্যাজ Q1 Q2 r². আর যদি আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিই, একটা সমানুপাতিক ধ্রুবক দরকার পড়বে, তাকে আমরা ডিনোট করব কে দিয়ে, তখন কী হবে F = K (Q1, Q2)² এই যে কে এর মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে এবং কী একক আমরা নিচ্ছি তার উপরও কিন্তু এর মান নির্ভর করে। সিজেস পদ্ধতিতে আমরা কে ধরতে পারি K = মনে করো 1/K₁। এখানে আমরা যদি এসআই পদ্ধতিতে আমরা তুলনা দেখি যে সমানুপাতিক ধ্রুবকটা, তার মান হবে 1/4πε₀। এই সম্পর্কটা কিন্তু আমরা বেশি ইউজ করি, F = 1/4πε₀Q1Q2r². সূত্রটা খেয়াল রাখবে। এখন এই F0 তার মান একক এসআই পদ্ধতিতে কী হয়, Coulomb² / Newton × m². আর এই যে 1/4πε₀ তার মান কত হয় এটা মানটা মনে রাখবে, 9 × 10⁻⁹ N·m² × 2। এবার আমরা দেখব এই যে কুলম্ব তাড়িতিক বল আকর্ষণ বা বিকর্ষণ বল এবং মহাকর্ষ বল এই দুটোর মধ্যে কিন্তু মিল আছে আবার অমিলও আছে। আমরা দেখব মিলগুলি কী কী, দুটি বলি কি জানি আমরা তার মধ্যে

0: বস্তুর মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক, দুটি বলই সংরক্ষী বল, অর্থাৎ এই বল দুটি কৃতকার্য, বল দুটির দ্বারা কৃতকার্য তা পথের দূরত্ব, দূরত্বের উপর নির্ভরশীল নয়। দুটি বলই শূন্যস্থানে ক্রিয়াশীল, দুটি বলই কেন্দ্রীয় বল এবং এই বল বস্তুদ্বয়ের কেন্দ্রবিন্দু দুটি সংযোগকারী রেখা, সরলরেখা, সেই রেখা বরাবর কাজ করে। আবার দুটো বলের মধ্যে বৈসাদৃশ্য আছে। কিসেই বৈসাদৃশ্য? যে এটা স্থির তড়িৎ বল, সেই বল কিন্তু অনেক বেশি শক্তিশালী, তুলনায় মহাকর্ষ বল অনেক দুর্বল। স্থির তড়িৎ বলটা কী হতে পারে? আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে পারে, কিন্তু মহাকর্ষ বল সবসময়ই আকর্ষণ বল। আবার স্থির তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে, কিন্তু মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, আমরা তখন তো আধান পড়লাম, আধানের একক কী? আধানের যদি সিজিএস কেকের কথা চিন্তা করি, তবে আমরা দেখব সিজিএস একক হলো আধানে ইএসইউ বা স্টেট কুলম, আর এসআই একক হলো কুলম। আমরা এই যে স্থির তড়িৎ চ্যাপ্টারটা কিন্তু পরবর্তী সময়ে তোমাদের অন্য চ্যাপ্টারে কাজে আসবে, তাই যেগুলি শিখলে সেগুলি মনে রাখার চেষ্টা করবে। এবং মূল যে তত্ত্ব এর মধ্যে তা কিন্তু বুঝে তারপর পড়বে, নাহলে কিন্তু মনে রাখতে পারবে না। ঠিক আছে, অন্য ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা। পড়ালেন শিক্ষক শ্রী নীলোৎপল চৌধুরী।
2: এতক্ষণ শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ভয়েসমেল প্রোগ্রাম গীতবাহার।

0: নমস্কার, কিতবাহার থেকে বলছি। নমস্কার, বলুন।
1: আমি আগরতলা থেকে সুমন মোহরি বলছি।
0: আচ্ছা, হ্যাঁ বলুন।
1: আজকে একটা গান শুনবো, গানটা হলো হিন্দি ফিল্ম ইন্ডিয়ান ছবি থেকে,
0: আচ্ছা,
1: আর গানের লাইনটা হলো বতন ভালো বতন না বেচ দেনা।
0: আচ্ছা আচ্ছা।
1: আর এর মধ্যে আমার সঙ্গে আছেন কামিনী।

0: হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার দাদা,
1: হ্যাঁ বলুন।
0: আমি সঙ্গীতা দেবনাথ চণ্ডীপুর থেকে বলছি।
1: হ্যাঁ হ্যাঁ বলুন আপনি।
0: তো দাদা, আজকে আমাকে গীত সঙ্গীত ছবির টাইটেল সংটা শুনিয়ে দিন, কুমার শানুর কণ্ঠে।
1: আচ্ছা আচ্ছা,
0: বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
1: ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দেবো।
0: নমস্কার দাদা ভাই।

0: নমস্কার, গীত বাহার থেকে বলছি।
1: হ্যালো, নমস্কার স্যার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: হ্যাঁ, আমি কৈলাসর ভাগ্যপুর থেকে সজল মালাকার বলছি স্যার।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন কেমন
1: কেমন
0: আছেন?
1: আছেন স্যার?
0: হ্যাঁ আমি ভালো আছি। বেশ কিছুদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে আমার, আশা
1: হ্যাঁ
0: করি ভালোই আছেন আপনিও।
1: নিশ্চয়ই বলো স্যার।
0: আচ্ছা বলুন
1: স্যার
0: কি
1: আজকে
0: শুনবেন।
1: একটি গান শুনবো স্যার।
0: হুম,
1: অনেকদিন পর আপনাকে পেয়ে অনেক ভালো লেগেছে, মানে কি বলবো।
0: আমারও ভালো লাগছে আপনার সঙ্গে এতদিন পর কথা বলতে পারছি বলে।
1: আচ্ছা ঠিক আছে স্যার, তো আজকে
0: হ্যাঁ
1: একটি গান শুনিয়ে দেবেন, একটি সঞ্জিত মন্ডলের গান,
0: হুম,
1: সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই, এই এই গানটি শুনিয়ে দেবেন।
0: আচ্ছা আচ্ছা,
1: আর যাদেরকে নিয়ে গান শুনবো আমি, আমার যাকে নিয়ে গান শুনবো তার নামটা হচ্ছে এই শ্রী অনুপমা ভট্টাচার্য। শুনবেন আর শুনবেন সুতপা ভট্টাচার্য আর অম্বালিকা ভট্টাচার্য। আর এই মুহূর্তে যারা আকাশবাণী বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো স্যার।
0: ঠিক আছে, আপনার পছন্দের সকলের জন্য পাঠিয়ে দেব গানখানি।
1: ভালো থাকবেন স্যার, নমস্কার।
0: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, অনুষ্ঠান শুনবেন মাঝে মধ্যে।

0: নমস্কার গীত
1: হ্যালো,
0: গীত ভারত থেকে
1: হ্যাঁ
0: বলছি, বলুন বলুন
1: নমস্কার নমস্কার।
0: বলুন।
1: আমি এ মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: আচ্ছা,
1: আচ্ছা, এই আজকে একটা গান শুনতে চাই। ছবিটা নাম নামটা হলো সূর্যবংশী।
0: আচ্ছা
1: সূর্যবংশী,
0: আচ্ছা আচ্ছা,
1: मैं एक झोंका हूँ ठंडी पवन का, आजाद पंछी हूँ नील गगन का। मैं एक झोंका हूँ ठंडी पवन का, आजाद पंछी हूँ नील गगन का। এরকম গানটা গানটা জানি না কোন শিল্পী গে, অবশ্যই আপনি এটা খুঁজে দেখবেন। আর ছবিটার নাম আমি একেবারে বলতে পারি, সূর্য সূর্য সূর্যবংশী সূর্যবংশী। আর এটা ফিল্মটা ছিল

দিলি, তারপর সুমন মুহুরি, আর আমাদের দেবজিৎ দাস নাসির ভাই, আর ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আমার সহধর্মিনী ছোট বা ভট্টাচার্য, আর বেঙ্গালোর থেকে শুনবে আমার আরেকটা ভাই, নাম হলো মিঠুন চক্রবর্তী, আর উজ্জয়ন মধ্যপ্রদেশ থেকে শুনবেন লোকেন্দ্র বর্মা। যাই হোক, ভালো থাকুন।

0: নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আমি বিলোনিয়া উপসংস্থান থেকে বিশ্বজিৎ পান।
0: আচ্ছা বলুন।
1: ভালো আছেন স্যার?
0: ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালোই আছেন।
1: আমি রাজা হিন্দু ফিল্ম থেকে একটি গান শুনিয়ে দেন, ইতনা প্যারা তুঝে রবি নে বানায়া সনম।
0: রাজা হিন্দুস্তানি।
1: হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে, আপনাকে শোনানো হবে।
1: হ্যাঁ, এই মুহূর্তে যারা শুনলে সবাইকে নিয়ে আমার অভিনয় শৈলী আশুতোষ দেবনাথ, সঙ্গীতা বুলছি এবং সীতা দাস সবাইকে নিয়ে এবং আপনিও শুনবেন।
0: ঠিক আছে, আপনাদের সবার জন্য পাঠিয়ে দেবো।

0: নমস্কার দাদা,
1: নমস্কার, গীত ভারতীর কথা বলছি, বলুন।
0: আমি আশুতোষ দেবনাথ, চণ্ডীপুর থেকে বলছি।
1: আচ্ছা,
0: আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে গীত বাহারে অংশগ্রহণ করার জন্য যুক্ত করেছেন।
1: আচ্ছা, আমি আমি যুক্ত করিনি, আপনি মানে এই সুযোগটা পেয়েছেন নিজে থেকে, কারণ আমি তো জানি না আপনি ফোন করবেন। এখন আমরা লাইন লাইন খুলে রেখেছি যে ঢোকার তিনি ঢুকবেন এসে লাইনে,
0: তা তো
1: এটাই।
0: ঠিক, আপনি যদি মনে করতেন না এই এখন যে এই ঘন্টাটা এলো, পরের ঘন্টাটা ধরবো, এটা ধরবো তাও তো করতে পারতেন।
1: না, সেরকম কোনো ব্যাপার নেই, পরের ঘন্টা এটা নয়, যেটা আসবে সেটাই ধরা হবে, এরকম আর কি।
0: অনেক স্টেশনে এরকম হয় দাদা,
1: এটা
0: অনেক স্টেশনে এরকম হয়,
1: আচ্ছা, অনেক স্টেশনে হতে
0: কনফার্ম
1: পারে, কিন্তু আমাদের এখানে এরকম হয় না।
0: আমাদের কৈলাসহরটা ভারতবর্ষের মধ্যে একদম আলাদা। এরকম সুন্দর সিস্টেম আমি বলি, কিন্তু বড় বড় অনেক স্টেশনেই আমি বলি, যে যেমন আপনার রয়েছে আকাশবাণী ভোপাল রয়েছে, তারপর রয়েছে আপনার আকাশবাণী লখনৌ, তারপর আপনার রয়েছে আকাশবাণী কোটা, অনেক বড় বড় স্টেশন, সেখানেও ফোন করে। সেখানে কি হয়, বারবার ঘন্টা যায়, বারবার ঘন্টা।

0: একটা যায়, আর চলবে কখন, গানটা যখন শেষ হয়ে যাবে, একটা গান চলছে শেষ হয়ে যাবে তখন কিন্তু ঘন্টাটা তুলবে, তার আগে তুলবে না। কিন্তু আমি বলেছি যে আপনারা এমন সিস্টেম করুন না যে ঘন্টা একবারই যাবে, কিন্তু না ওরা তো গুরুত্ব দিচ্ছে না। সেম বিলোনিয়াতেও সেম এরকম হয়, কোনো কোনো দিন দেখা যায় 10-12 বার রিং গেছে, 10-12 বার কিন্তু রিসিভ হয়নি, কারণ ফোনটা কিন্তু ঠিক সময়ে যায়নি আর কি।
1: আচ্ছা,
0: ঠিক সময়ে যার ফোনটা যাবে সেটাই উঠাবে আর কি। কিন্তু আমাদের কৈলাস শহরটা দারুণ, কারণ বাইরের শ্রোতারা যে ফোন করে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কৈলাস শহরের মতো সিস্টেম খুব কম জায়গায় রয়েছে। একবার যাবে মানে ফোনটা উঠাবেই। ছবির নাম আন্ধি, আর গানটা হচ্ছে তেরে বিনা জিন্দেগি সে কই শিকুয়া, আর এই গানটির রূপ দিয়েছেন সঙ্গীত জগতের সব থেকে বড় একজন গীতিকার গুজরাটি, আর রাহুল দেববর্মনজি সুরজি। আর এই গানটা আমি শুনবো আপনাকে নিয়ে, লালন ভাই, বাদল ভাই, জহর দাদা, জহর দাদার পুরনো দিনের গান ভীষণ ভালোবাসি উনি, আর প্রেমজিৎ দাদা, আর বরুণ ভাই, বুলটি ভুল, অবিনাশ তেলি, আর আমার সহধর্মিনী।

0: Doubles pair of Teresa Jolly and Gayatri Gopichand advanced to pre-quarterfinals in Badminton World Championships. That's all in the news at 9. Good night.
1: এতক্ষণ দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন গাজল, শিল্পী গোলাম আলী এবং আশা ভোসলে।

এতক্ষণ শুনলেন গাজল, শিল্পী ছিলেন আশা ভোসলে, আকাশবাণী কৈলাসহর। এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দ্রুত একতাল, এবং দ্রুত একতালে ছানাই বাজুন শিল্পী সুব্রত রায়চৌধুরী। প্রথমে আলাপ

এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে নন্দকোষ রাগে শুনলেন সেতার বাদন। শিল্পী ছিলেন পণ্ডিত

0: সুব্রত রায়চৌধুরী, আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল লক্ষ্য দক্ষিণী বিশ্বের সমস্যাগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসার প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, দেশের নির্বাচনী পদ্ধতির বিশালতা এবং বিশ্বাসযোগ্যতা সারা বিশ্বে সমাদৃত। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে যারা এখনও মহার্ঘ ভাতা পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্ট জমা দিতে বলেছে। সরকার 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। নেদারল্যান্ডসের অ্যামসেলভিনে মহিলাদের হকি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 6-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পরিবেশ সংক্রান্ত কার্যক্রম জনকল্যাণমুখী, সুস্থায়ী এবং উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন বলে ভারত মনে করে। নতুন দিল্লিতে আজ দ্বাদশ ব্রিক্স পরিবেশ বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল লক্ষ্য দক্ষিণী বিশ্বের সমস্যাগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা।
2: We draw inspiration from the vision articulated by the Honorable Prime Minister of India, Shri Narendra Modi ji. I quote, our goal will be to redefine BRICS as a building resilience and innovation for cooperation and sustainability. Just as we brought inclusivity to our G20 presidency and placed the concern of the global south at the forefront of the agenda. Similarly, during our presidency of BRICS, we will advance in this forum with a people-centric approach and the
1: জলবায়ু পরিবর্তন, জীব বৈচিত্র্যের অবলুপ্তি, দূষণ এবং দুর্যোগের ঝুঁকির মতো পরিবেশগত চ্যালেঞ্জগুলির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। বনাঞ্চলে অগ্নিকাণ্ড প্রতিরোধ, প্রাথমিক সতর্কতা, আগুন লাগলে তার মোকাবিলা ইত্যাদি ক্ষেত্রে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। মিশন লাইফ এবং এক পেড় মাকে নামের উদাহরণ দিয়ে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি, প্রথাগত জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের একত্রীকরণের উপর জোর দেন তিনি। ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় ভারত গভীর শোক প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই মর্মান্তিক ঘটনায় ভারত বেদনাহত। আহতদের দ্রুত আরোগ্য, ত্রাণ ও উদ্ধার কার্যে কর্মীদের নিরাপত্তার জন্য ভারত প্রার্থনা করে বলে জানান তিনি। বিপদের এই সময় ইন্দোনেশিয়াবাসীর পাশে ভারত রয়েছে বলেও জানিয়েছেন শ্রী জয়সওয়াল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নির্বাচনী ব্যবস্থার যে প্রশংসা করেছেন সে বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ভারতের নির্বাচনী পদ্ধতির বিশালতা এবং বিশ্বাসযোগ্যতা সারা বিশ্বে সমাদৃত।
3: I have no specific comments to make on these remarks. I can say, however, that the credibility and robustness of India's election machinery is a well-established fact globally.
1: ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের নিয়াজ দ্বীপে আজ দুপুরে 6.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব নিয়াজের 147 কিলোমিটার দূরে মাটির 29 কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। এ পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে 7.7 মাত্রার পর ধরনের ভূকম্পন অনুভূত হয়। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি আক্রমণ এবং পুলিশ আধিকারিকদের উপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আজ জানিয়েছেন, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আগামীকাল জানানো হবে। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই কমিটি আন্দোলন চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এবং মহিলা প্রতিবাদীদের সমাজ মাধ্যমে অপদস্থ করার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখবে। গত

বিশে জুলাই সংসদ অভিযান চলাকালীন পুলিশি অত্যাচারের অভিযোগ সংক্রান্ত সমস্ত ভিডিও ফুটেজ এবং সিসিটিভি রেকর্ডিং ও কমিটিকে পরীক্ষা করে দেখার জন্য দেওয়া হবে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা কক্রোশ জনতা পার্টির আন্দোলন চলাকালীন ছাত্রছাত্রীদের ওপর পুলিশ আধিকারিকদের হিংসাত্মক আচরণের বিরুদ্ধে একগুচ্ছ আবেদনের শুনানিতে বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া ডিএ পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ। এদিন মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, 65% মহার্ঘ ভাতা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী এবং ফিরদোস শামীম দাবি করেন অনেক কর্মচারী এখনও ওই টাকা পাননি। আদালতের রায়ে বলা হয়েছিল বঞ্চিত সব সরকারি কর্মচারীকে বকেয়া ডিএ দিতে হবে, কিন্তু সবাই টাকা পাননি। বিচারপতি সঞ্জয় কারল উল্লেখ করেন, রিপোর্ট অনুযায়ী 7,700 কোটি টাকা দেওয়া হয়েছে, তবে যেসব কর্মচারী এখনও বকেয়া ডিএ পাননি মামলাকারীরা সেই তালিকা আদালতের কাছে জমা দিক। আগামীকাল আবার এই মামলার শুনানি হবে, তারপরেই ওই কর্মচারীদের নিয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত জানাবে। সরকার 2025 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। ভারতের শীর্ষস্থানীয় মহিলা ব্যাডমিন্টন ডাবলস জুটি তৃষা জলীয় পুল্লেলা গায়ত্রী গোপীচাঁদ সহ বিভিন্ন বিভাগের আরও 15 জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। সারা জীবনের কৃতিত্বের জন্য প্রবীণ ভারতীয় ফুটবলার ইসাইয়া অরুমৈনেগমকেও অর্জুন পুরস্কার সম্মানে ভূষিত করা হবে। এছাড়া অ্যাথলেটিক্স কোচ পরভীর সিং, বক্সিং কোচ ছোটলাল যাদব এবং শুটিং কোচ নেহা নন্দকুমার চবনকে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বলেছেন যে নির্ভরযোগ্য পরিসংখ্যানই হল সুষ্ঠু নীতি নির্ধারণ এবং কার্যকর শাসন ব্যবস্থার ভিত্তি। নতুন দিল্লিতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস আইএসএস এর 2026 ব্যাচের প্রশিক্ষণরত আধিকারিকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় উপরাষ্ট্রপতি একথা বলেন। শ্রী রাধাকৃষ্ণন বলেন, জনগণের কাছে কাঙ্ক্ষিত সুফল পৌঁছে দেয় এমন একটি তথ্যভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আইএসএস আধিকারিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি প্রশিক্ষণরত আধিকারিকদের সততা এবং বাস্তব পরিস্থিতির সঠিক উপলব্ধির সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই আজ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কেভিএস এবং নবোদয় বিদ্যালয় সমিতি এনভিএস এর নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে সিবিএসই জানিয়েছে, প্রার্থীরা এক্সামিনেশন সার্ভিসেস .nic.in এর মাধ্যমে তাদের আবেদন পোর্টালে লগ ইন করে ব্যক্তিগত ফলাফল বা শর্টলিস্ট হওয়ার বিষয়টি জানতে পারবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে 2 মন্ত্রকের আধিকারিকদের শক্তির সপ্তধারা সংক্রান্ত শপথবাক্য পাঠ করান। কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী এবং গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও সশক্ত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আধিকারিক, কর্মী, বিজ্ঞানী, কৃষক, লাখপতি দিদি, খাদ্য প্রক্রিয়াকরণকারী, রপ্তানিকারক এবং কৃষক উৎপাদক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভাষণে শ্রী চৌহান বলেন, শক্তির সপ্তধারার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উন্নত ভারত গড়ার সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন। ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ নেপাল সফরকালে আজ কাঠমান্ডুতে নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী সচিবালয়ের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী কার্যালয় ও মন্ত্রিপরিষদের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এই অনুষ্ঠানে নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব উপস্থিত ছিলেন। নেদারল্যান্ডসের অ্যামসেলভিনে মহিলাদের হকি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 6-1 গোলে হারিয়ে দিয়েছে। গোল করেছেন সুনেলিতা টপ, নবনীত কৌর, দীপিকা, রানা সাক্ষী,
ল্যালেমসি আমি ও সুশীলা চানু গোল করেছেন। এর ফলে ভারতীয় দল 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রইল। এদিকে পুরুষদের হকি বিশ্বকাপে আগামীকাল ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল লক্ষ্য দক্ষিণী বিশ্বের সমস্যাগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

0: ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসার প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, দেশের নির্বাচনী পদ্ধতির বিশালতা এবং বিশ্বাসযোগ্যতা সারা বিশ্বে সমাদৃত। খবর শেষ হল। এর পরের খবর, আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের সুর, শিল্পী কিশোর মল্লিক।

0: শুনলেন লঘু যন্ত্রসঙ্গীতের সুর। শিল্পী ছিলেন কিশোর মল্লিক। আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে।
1: Ashwani, I am VC Pramod with the World News. The headlines. BRICS nation reaffirm commitment to environmental protection and sustainable development. New Delhi stresses environmental actions must address needs of developing countries. India says credibility of country's election machinery well established globally as US President Donald Trump

অনুষ্ঠান, সকাল 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন সকাল 7:25, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 7:35 এবং সকাল 7:40। সকাল 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 8:00 এবং 8:15। সকাল 8:30 শুনবেন উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে। বাংলা আধুনিক গান সকাল 8:40। সকাল 9:00 শুনবেন নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে। 9:10 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। বেলা 12:05 শুনবেন লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত 12:30। দুপুরে 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। দুপুরে 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 রয়েছে ককবরক গান। দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:15 বাংলা আধুনিক গান, 2:30 মনসামঙ্গলের শেষ পর্ব। দুপুর 3:00 থেকে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:10 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থী, রাত 7:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রাত 7:35, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:05 বাংলা কথিকা, মিক্স মেলোডিজ রাত 8:30। রাত 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের রাত 9:00 ইংরেজি সংবাদ, 9:15 লোকগীতি, শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। রাত 10:00 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 নজরুলগীতি, বিশ্ব সংবাদ 10:20। রাত 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:33 হয়ে 50 সেকেন্ড। জয় হিন্দ।